আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 19শে জ্যৈষ্ঠ, 15ই জিলহজ, 2রা জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন। মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো টলারেন্স নীতি সরকারের, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শিশু রামিসা হত্যার বিচার শুরু, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও মার্কেটের সময়সূচি পুনর্বহাল করে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত।

0: স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। হিজবুল্লাহ ও ইসরায়েল একে অপরের উপর হামলা না চালানোর মার্কিন পরিকল্পনা মেনে নিয়েছে বলে জানিয়েছে লেবানন। এবং জাপানে নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহার টানা 7 দিনের ছুটি শেষে গতকাল খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। পরে আবারও চিরচেনা ব্যস্তরূপে ফিরেছে রাজধানী ঢাকা। কর্মচাঞ্চল্য এসেছে অফিস পাড়ায়। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে গতকাল সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী গতকাল সকাল থেকে বিভিন্ন দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: ঈদ উল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে। সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরাও। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান সাংবাদিকদের। কথা বলেন চামড়ার ন্যায্য মূল্য ও আসন্ন বাজেট নিয়েও।
3: পচে যাওয়া জিনিস বা যেটি পচন ধরেছে সেটি তো কিনবে না, সেই জন্য বারবার আমরা বলেছি এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডার কাছে, মানে যেখানে হাব হয় সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে।
2: এদিকে রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সচিবালয়ে ছুটির পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বৈশ্বিক বাজারের বাস্তবতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।
4: মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রাইস 56%, এটার পেছনে সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড ফর হোয়াট রিজন, সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন।
2: এদিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। এছাড়া এদিন ছুটি শেষে দেশের অন্যান্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারের নিয়মিত কার্যক্রম শুরু হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। আবার ব্যস্ত হয়ে উঠছে রাজধানী, যদিও গতকাল পর্যন্ত ফাঁকাই ছিল এই মহানগরী। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা ফেরার পথে বাসগুলোতে তেমন ভিড় ছিল না, তবে ট্রেনে ছিল যাত্রীর চাপ। যাত্রীরা বলেন, রাস্তা ফাঁকা, যানজটও কম ছিল, তাই দ্রুতই ঢাকায় পৌঁছাতে পারছেন তারা। আরও শুনুন প্রতিবেদনে।
5: আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নারীর টানে গ্রামে ছুটে যাওয়া মানুষগুলো। তবে এদিনও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর সদরঘাটও ফাঁকা। রাজধানীর সায়দাবাদ, গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কোন রকম বড় ধরনের ভোগান্তি ছাড়াই বেশ স্বাভাবিকভাবেই নিজের গন্তব্যে ফিরতে পারছেন তারা।
6: ঠিকমতো আসতে পারছি, রাস্তা কোনো যানজট ছিল না, খুব ভালোভাবে আসছি,
7: গেছিও ভালোভাবে, আসছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো,
8: এখনো কোনো যানজটের দেখা পাইনি,
9: ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই।
5: ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহ জুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। টানা 7 দিনের ছুটির শেষ দিনে সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী অনেক মানুষ কর্মব্যস্ত শহরে ফিরছেন। এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সদর। ঘাট লঞ্চ টার্মিনালের চিত্রও ছিল বেশ স্বাভাবিক। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার তাদের ফিরতি যাত্রা ছিল বেশ আনন্দমুখর।
10: ঘাটগুলোতে কোস্টগার্ডের একটি বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। আসার সময় দেখেছি, এমনকি যাওয়ার সময় আজকে দেখছি যে কোস্টগার্ডের একটি বাড়তি নিরাপত্তা, সেই কারণে কোনো বেগ পেতে হয় না।
11: আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে। আসার সময় একটু তুফানের ঈদ করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে যাইতে পারছি। এখন আবার ভালোভাবে যাইতে পারলে আলহামদুলিল্লাহ।
5: এদিকে ঢাকায় ফেরার পাশাপাশি অনেকেই এখনো পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী সময় কাটাতে গ্রামের বাড়িতে ছুটছেন। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখন যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের বেশিরভাগই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানিয়েছেন, ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতে নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণ, দ্রুত বর্জ্য অপসারণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সহ এবারের ঈদ উল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
12: এবারের ঈদ উল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা তারও প্রতিফলন ঘটিয়েছে।
0: সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতা নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কিছু অনলাইন মিডিয়া ভুল ও অপতথ্য ব্যবহার করে রিলস ও ফটোকার্ড প্রচার করছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।
12: হঠাৎ একটি ফটো কার্ড অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি সেটা হচ্ছে, এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক ভয়ে প্রতিপন্ন হচ্ছে।
0: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরো 5 কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমান বাতিল করে দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, বরং দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি গতকাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্য সম্প্রচার মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
13: গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন, আমরা সেই আলোকেই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।
0: টেলিভিশনে সরাসরি বা লাইভ সম্প্রচারে তথ্য বিকৃত করার সুযোগ থাকে না উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা পরীক্ষায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে যাচাই ও মূল্যায়ন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে অকাট্য তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন মূলধারার সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি বা হেনস্থার মধ্যে পড়তে দেওয়া হবে না। এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি এই সংগঠনগুলোকে সমাজের নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
14: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকতা শুরু হল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তিনি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
15: হত্যার 13 দিনের মাথায় বিচার শুরু চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। সোমবার অভিযোগ গঠন করে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সারেকিন। এর আগে সকাল 8টার পূর্বেই আদালতের গারদখানায় রাখা হয় স্ত্রী সহ মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার পর এজলাসে তোলা হলে আসামিদের উপস্থিতিতে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। পরে শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে। আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে, বলছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু।
16: এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে।
15: তবে আসামিদের নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যাহতির দাবি জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোসা কলিমুল্লাহ।
17: 65টা জোর জবরদস্তি করে আদায় হয়েছে সে বিষয়ে কিছু বলেনি, তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ।
15: মঙ্গলবার শুরু হওয়া এই মামলার সাক্ষ্য গ্রহণ কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
14: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীপেন দেওয়ান। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে গতকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিং মল, মার্কেট ও দোকান রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বের সময়সূচি পুনর্বহাল করে গতকাল থেকে রাত 10টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
18: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
19: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
18: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
14: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবানন বলেছে ইসরায়েলের উপর হিজবুল্লাহর হামলা এবং লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধ করতে একটি মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস জানায় তারা পারস্পরিক হামলা বন্ধের জন্য হিজবুল্লাহর তরফ থেকে মার্কিন প্রস্তাব গ্রহণের নিশ্চয়তা পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিতে মতৈক্যের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সতর্ক করে বলেছেন, ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের উপর হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু এবং হিজবুল্লাহ প্রতিনিধি এই দুপক্ষের সাথে মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করেছেন, তাতে উভয় পক্ষই পাল্টাপাল্টি গোলাগুলির অবসান ঘটাতে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন বিবৃতির পর নেতানিয়াহুর এই মন্তব্য পাওয়া গেল। এর আগে লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির জন্য হুমকি বলে সতর্ক করেছে ইরান। আবারও দেশের খবর। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ রাজধানী স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ তার মরদেহ জন্মস্থান ভোলায় নেওয়া হবে। পরে সেখানে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গতকাল বিকেলে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল 82 বছর। গত 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। খেলার খবর হকি। জাপানে নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে গতকাল একই মাঠে চীনা তাইপেকে 2-0 হারায় বাংলাদেশ। ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধে 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 42 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 নির্দেশনা এবার ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মূলধারায় গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবিলায় জিরো টলারেন্স নীতি সরকারে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শিশু রামিসা হত্যার বিচার শুরু। অভিযুক্ত সোহেল রানাত ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও মার্কেটের সময়সূচি পুনর্বহাল করে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। হিজবুল্লাহ ও ইসরায়েল একে অপরের উপর হামলা না চালানোর মার্কিন পরিকল্পনা মেনে নিয়েছে বলে জানিয়েছে লেবানন। এবং জাপানে অনূর্ধ্ব নারী 18 এশিয়া কাপে হকি ইভেন্টে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।
20: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
21: সবার সাথে 90.4
22: ঢাকা FM

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ ইট
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো মগর কি হুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি জবে ওহো লিয়ালি ছেড়ে
2: দিল দিয়া ফিল করেন
1: ঢাকা FM 90.4
3: আই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার
4: এই লন
3: কি বানাইছেন মামা এটা ঝালমুড়িতে তো ঝালই নাই
4: আরে মামা ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে আপনার মনে সুখ নাই ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মুভ আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, Ag Station.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

গরম এই দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আর জি হৃদম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। ঘড়ির কাটা দেখতে দেখতে কিন্তু দুপুর দুইটা বাজে চলে এসেছে, আর দুপুর দুইটা বাজা মানেই হচ্ছে হৃদম উইথ হিজ মিড ডে ফিলস। হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিলস নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম, আপনাদের মাঝে আছে একদম বিকেল পাঁচটা পর্যন্ত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদের ঠিক পরের মুহূর্ত অর্থাৎ ঈদের মৌসুম কিন্তু শেষ, খুব সুন্দর একটা উৎসব মুখর সময় কিন্তু কাটিয়ে আমরা এখন সবাই আবার ব্যস্ততার মাঝে কিন্তু ফিরে এসেছি। তো আশা করছি সবাই হয়তোবা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন, নিজ নিজ বাসায় ফিরে এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, কেউ কেউ হয়তোবা এখন ক্লাসে ফিরে এসেছেন। তো যাই হোক, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই গরমের মধ্যেও একটু হলেও ভালো আছেন। যাই হোক বন্ধুরা, চলে এসেছি কিন্তু আপনাদের মাঝে, আছি আজকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এই শুরুর মুহূর্তে একদম মাত্র দুইটা বাজে, যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার মেসেজ কিন্তু চলে এসেছে, মেসেজ আসছে, কল আসছে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর একদম শুরুর মুহূর্তে একটু ছোট করে বলে দিব যে খুব ইজিলি কিন্তু সবাই হৃদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। হৃদমের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। ফেসবুক পেজে চলে আসলে কিন্তু সেখানে অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, সো পোস্টের কমেন্ট সেকশনে সবাই চলে আসবেন। অলরেডি কিন্তু আমার একটা মজার পোস্ট কিন্তু চলে এসেছে, যারা পোস্টটা মিস করতে না চান এক্ষুনি ফেসবুকে চলে আসেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে। তাছাড়া আমাদের একটু অফিসিয়াল নাম্বার আছে 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের একটা অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন, আর ডাউনলোড করে ফেলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। তো যাই হোক বন্ধুরা, গরম এই দুপুরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বাহির কিন্তু বেশ গরম একটা ওয়েদার, মানে আমার যেটা মনে হচ্ছে যে আসলে এই গরমে মানে আমি যদি বেশিক্ষণ দাঁড়াই তাহলে হয়তো বা মানে যে কোনো টাইমে মারাই যেতে পারি এরকম একটা অবস্থা। যাই হোক, আশা করছি একটু বৃষ্টি যদি হয় আর কি, উপরওয়ালা যদি একটু বৃষ্টি দেয় আমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আছে কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত, ঠিক দুইটা বাজে চলে আসলাম। আশা করছি ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে, মেসেজ করে জানিয়ে দিন কোত্থেকে যুক্ত আছেন আমার সাথে এবং এই দুপুরবেলা গরমের মধ্যে কেমন লাগছে মিড ডে ফিলসে এসে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটা সুন্দর গান দিয়ে কিন্তু আজকের দুপুরটা শুরু করব, যেহেতু বাহিরে এত গরম আর হচ্ছে এই যে মানে কি বলবো যে মানে একটা টেনশন কাজ করছে যে এত গরম কেন, বা হচ্ছে একটু বৃষ্টি হলে যে একটা ভালো লাগতো, সব মিলেই কিন্তু দুপুরটা কাটছে। তো যাই হোক, এই পুরো দুপুর জুড়ে কিন্তু আছি আমি, আর এই সুন্দর দুপুরটাই আমরা আজকে শুরু করবো একটা গান দিয়ে, যেটা হচ্ছে হাসান আস ইকবালের করা একটা গান, গরম লাগে। তো আশা করছি এই গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়ি, আমরা গানটা দিয়ে আজকে দুপুরটা শুরু করছি। খুব জলদি আবারও ফিরে আসবো, অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে এবং সুন্দর সুন্দর গান কিন্তু আছে আপনাদের জন্য অপেক্ষা করছে, আমরা অনেক সুন্দর সুন্দর গান কিন্তু শুনবো। তো এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4. Midday Field.
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা, আমি আরজে রিদম কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বরাবর দুপুর দুইটা বাজেই কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আশা করছি আমার সাথে সবাই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে একদম শুরু মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আজকে বিকাল 5টা পর্যন্ত আশা করছি সবার সাথে কিন্তু অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বন্ধুরা, আরও একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি আমার একটা পোস্ট চলে এসেছে, সো পোস্ট চেক করলে কিন্তু সেখানে আমাকে পেয়ে যাচ্ছেন। এবং কমেন্ট সেকশনে যদি আপনার কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি আপনাদের কমেন্ট পড়বো এবং হচ্ছে সবার কমেন্টের কিন্তু রিপ্লাই করবো। সো দেরি না করে এখনই চলে আসুন আমাদের ফেসবুক পেজে। তাছাড়া একটি অফিসিয়াল নাম্বার আছে আমাদের, 01841904904। এই নাম্বারে ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু যুক্ত হতে পারবেন, শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা, এখন পর্যন্ত অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একদম শুরুতেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত হয়ে গেছে। সাউদা, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ একদম শুরু মুহূর্তে চলে আসার জন্য। আচ্ছা জিনিয়া কি লিখেছে একটু পড়ে আসি। আর যে ভালো আছো, বাসার সবাই ভালো আছে তো? খেয়েছো? না খেলে খেয়ে নাও, তুমি তো আবার খাও না তাই বললাম। ধন্যবাদ গতকাল তোমার প্রিয় গানটা আমায় শোনানোর জন্য। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম জিনিয়া, আর থ্যাংক ইউ সো মাচ একদম শুরু মুহূর্তে চলে আসার জন্য। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু চলে এসেছে আমাদের মাঝে। জান্নাতুল হীরা, মোস্ট ওয়েলকাম একদম শুরু মুহূর্তে চলে আসার জন্য। তারপর দেখতে পাচ্ছি রেশমি কিন্তু যুক্ত হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রেশমি, একদম শুরু মুহূর্তে চলে এসেছেন। হ্যালো রিদম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দিনকাল দিনহাল কেমন যার? আলহামদুলিল্লাহ ভালো যার। চট্টগ্রামের ভাষা কি বোঝেন? আমি রেশমি, আমি চট্টগ্রামের ভাষা আসলে ওভাবে বুঝি বা বুঝি না, ব্যাপারটা এরকম। তারপরও এই যেমন এটা বললেন দিনহাল ক্যানজার, এটা বুঝতে পেরেছি হালকা পাতলা আর কি, মানে যেটা একটু বোঝা যায় আর কি। যাই হোক, চিটাগাংয়েরও কিন্তু বেশ কিছু ফ্রেন্ড আছে আমার, সো আমি টুকটাক হয়তো বা দু একটা ধরতে পারি আর কি। আচ্ছা, রংপুর থেকে কিন্তু ইমন আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাবিল আছে রংপুর থেকে। সিলেট থেকে কিন্তু আমাদের সাথে দেখতে পাচ্ছি তাসনিয়া যুক্ত হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি বনশ্রী থেকে তৌহিদুল যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আর কি আছে, আরাফাত যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে রাশা আছে আমার সাথে, রাশা, রাশা বেশ সুন্দর নাম রাশা। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে আমার সাথে একদম শুরু মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং মেসেজ করার জন্য। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, গাছের নিচে বসে তোমার অনুষ্ঠান শুনছি, হালকা বাতাসে খুব ভালো লাগছে, হিমি ইশরা রংপুর থেকে। ওয়াও, এরকম একটা ওয়েদারে যদি আমি যেতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালো লাগতো, কারণ আমি গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি, বিশ্বাস করেন আর না করেন, মানে আমি এই গরমটা নিতেই পারছি না, এত বাজে একটা ওয়েদার। মানে এই গরমটা আসলে টোটালি কিন্তু একবারে উইক করে মানে দিচ্ছে আর কি। দেখা গেছে নর্মালি বসেও থাকতে পারছি না, দাঁড়াতেও পারছি না, এত বাজে অবস্থা। যাই হোক, আশা করছি একটা বৃষ্টি হবে খুব জলদি। বন্ধুরা, আছে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। একটা সুন্দর গানে চলে যাবো এখন আমরা, ব্যান্ড লালনের করা একটা গান এলোমেলো, তা আশা করছি গানটা সবাই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। বন্ধুরা,

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, this is RJ Rhythm here with your favorite show Meet the Fields. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার ফ্রেন্ডরা কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে গেছে। যারা এখন পর্যন্ত কানেক্টেড হননি, খুব সুন দ্রুত করুন, জলদি আমার সাথে যুক্ত হয়ে যান। ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM। তাছাড়া নাম্বারেও কিন্তু মেসেজ পাঠাতে পারেন, নাম্বার কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম এই শুরুর মুহূর্ত থেকে আমার সাথে থাকার জন্য, এবং আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই থাকবেন। বিকাল 5টা পর্যন্ত আছি, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর হচ্ছে অবশ্যই কিন্তু আমরা এই যে সুন্দর সুন্দর গান কিন্তু শুনছি। রিদম যখন চলে আসে তখন অবশ্যই আমাদের প্লে লিস্ট জুড়ে যে সুন্দর সুন্দর গানগুলো থাকে সেটাকে আর মানা করা যায় নাকি। যাই হোক বন্ধুরা, আছি বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর এখন কে কোথায় আছেন সেই বিষয়টা একটু আমাকে জানাবেন, কারণ হচ্ছে আমরা তো মোটামুটি জানি যে এই যে আমাদের একটা এত সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ গেল, এতদিন কোরবানির ঈদ গেল, আমাদের ঈদুল আজহা গেল। সো কে কোথায় আছেন, কে কোথায় ঈদ করেছিলেন, কার ঈদ কেমন কাটলো, এই ঈদ জুড়ে কি কোনো মজার মোমেন্ট আছে কিনা বা কোনো মজার কোনো ইনসিডেন্ট আছে কিনা, আর হচ্ছে ঢাকায় ব্যাক করেছেন কিনা বা ঢাকায় কে কে ব্যাক করছেন। আর আরেকটা বিষয় আমি একটু বলবো যে অবশ্যই যারা এখন ঢাকায় ব্যাক করবেন তারা কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। যারা হচ্ছে পানিপথে যাওয়া আসা করেন তারা কিন্তু অবশ্যই লঞ্চের ব্যাপারটা একটু সিনসিয়ার থাকবেন, কজ আমরা কিন্তু দেখেছি এর আগে, মানে গত ঈদে কিন্তু আমাদের বেশ কিছু একটা মানে কি বলে খারাপ লাগার মতো ইনসিডেন্ট কিন্তু আমরা পেয়েছিলাম। সো আমি আর চাই না যে আসলে এরকম একটা উৎসব মুখর পরিবেশের পর বা এরকম একটা আনন্দ ঘন পরিবেশের পর বা সময়ের পর আসলে কারো ফ্যামিলিতে কোনো প্রকার দুঃখ নেমে আসুক বা হচ্ছে কোনো খারাপ ইনসিডেন্ট হোক, এটা আমি আসলে কখনোই চাবো না। সো সবাই সাবধানতা অবলম্বন করবেন আসার সময়, রাস্তাঘাটে ছোট বেবি থাকলে কিন্তু বেবির দিকে একটু খেয়াল রাখবেন, নিজস্ব ব্যাগেজ বলেন, টাকা পয়সা বলেন, ফোন বলেন, সবকিছু একটু দেখে শুনে রাখবেন, কজ মানে আসলে বিপদের কোনো হাত পা নেই। হ্যাঁ, সো সিনসিয়ার থাকাটা এটা আমার যেটা মনে হয় যেটা আসলে ভুল কিছু না, সিনসিয়ার থাকলে আমার মনে হয় এটা আপনার জন্যই ভালো। তো যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমি কিছু কিছু মেসেজ একটু দেখবো। আচ্ছা আমি একটু ফেসবুক পেজ থেকে ঘুরে আসি। ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি মমিনুল ইসলাম আছে আমার সাথে, রিয়াদ রহমান কিন্তু চলে এসেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল লতিফ আছে লালমনির হাট থেকে, বলছি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আপনি কেমন আছেন? ও আচ্ছা, অমৃত বোসদাদা কিন্তু চলে এসেছিল কলকাতা ইন্ডিয়া থেকে, দাদা আশা করছি ভালো আছেন। আর দাদা লিখেছে শুভ দুপুর, আমি শুভ দুপুর বলবো না, আমি বলবো গরম দুপুর, কারণ এই গরমে বেঁচে থাকাটা খুবই রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, শুধু যে মানে এই যে শুধু বাংলাদেশ না, আপনারা বাংলাদেশের বাহির থেকেও আমাকে শুনছেন, বিভিন্ন দেশ থেকে আমাকে মেসেজ করছেন, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, খুব আমি আসলেই মানে ব্লেসড আই থিঙ্ক যে এটা আসলে একটা গড ব্লেসিং, কজ এরকম ভালোবাসা পাওয়া আসলেই আই ডোন্ট নো আমি আসলে কিভাবে আপনাদেরকে থ্যাংক ইউ জানাবো। আচ্ছা আমি একটু দেখবো আর কে কে আছে আমার সাথে। ভাইয়া গরম মুবারক, রিদম মানে পচা, কেন রিদম কি করলো আপনাকে? তারপর দেখতে পাচ্ছি ভাইয়া সিম কোথায়, SMS এর এত দাম কেন, শেষ পর্যন্ত থাকবো। আর ভাইয়া আমি কোথায়, গঙ্গাছাড়া থেকে কারিমুল, আচ্ছা কারিমুল অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সানিম কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি তাজিম যুক্ত হয়ে গেছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নবাব চলে এসেছে রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি শারমিন কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। এখন আমরা একটা গানে চলে যাব বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ইফতেখারুল আনামের করা একটা গান, ফিরে এসো গোপনে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন, মিড ডে ফিলসের সাথেই থাকবেন এবং আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: from Infinity Fields.
1: হ্যালো লিসনার্স, কি অবস্থা সবার? খুব সুন্দর একটা গান কিন্তু শুনছিলাম আমরা এতক্ষণ, রইদে আইলা গা জুড়াইতে, যেটা কিনা হচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত একটা নতুন মুভি কিন্তু এই ঈদে চলে এসেছে। আমরা মোটামুটি কিন্তু সবাই দেখতে পেরেছি বা দেখেছি। এই ঈদুল আজহাতে কিন্তু এই মুভিটা মোটামুটি একটা ভালো হাইপ তুলেছিল বিভিন্ন সিনেপ্লেক্সে, বিভিন্ন প্রেক্ষাগৃহে কিন্তু হচ্ছে এই রোহিত সিনেমাটা কিন্তু ভালোই চলেছে। আমি এখন পর্যন্ত দেখতে পারিনি, বাট আশা করছি খুব জলদি দেখবো। বাট এই যে এই গানটা এতক্ষণ আমরা শুনছিলাম যে রোহিত আইলা গাছ উড়াইতে, মানে এই গানটা কিন্তু আসলে বেশ সুন্দর একটা গান। আর পার্সোনালি আমি যদি বলি, মানে আমার পছন্দের তালিকায় এই গানটা মানে একদম টপ লিস্টে কিন্তু চলে এসেছে। মানে আমি এই গানটা সারাদিন শুনি, আমি সারাদিন ননস্টপ কিন্তু এই গানটা শুনতে থাকি একের পর এক। অলরেডি কিন্তু আমার ফেসবুক, মানে আমার প্রোফাইলে কিন্তু হচ্ছে একটা ভিডিও আছে, যেখানে হচ্ছে আমি মানে এই গানটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, আশা করছি কারো যদি মানে দেখার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু চেক করতে পারেন, দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একদম আমরা কিন্তু প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে দেখতে আসলে সময়টা খুব জলদি চলে যাচ্ছে, তবে আছি পাশা পর্যন্ত, আছি আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে। আর হচ্ছে আমি আরো একবার একটু বলতে চাই যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ilovedhakafm, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে। সো পোস্টের কমেন্ট বক্সে চলে আসলেই কিন্তু আমি সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বার আছে 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি যদি বলি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমার অনেক ফ্রেন্ডরা কিন্তু আমার সাথে যুক্ত আছে। কিছু মেসেজ একটু দেখে আসি, তারপর আমরা আরো অন্য বিষয় নিয়ে গল্প করবো বা কথা বলবো। দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন ভাই, ভালো আছেন? আমি কানাডা থেকে বলছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার নামটা একটু ছোট করে লিখে দিলে খুব খুশি হতাম। সিলেট থেকে জামিউল আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি কোথায়, ও রিদম ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি নামটাম লিখেন নি, নামটা লিখে দিলে হয়তো বা খুব খুশি হতাম। আচ্ছা, তারপর আমার সাথে দেখতে পাচ্ছি আরাফাত কিন্তু আছে, কোথায়? আচ্ছা, আরাফাত একটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটা দেখেন, এটা এটা অ্যান্সার কেউ দিতে পারেন কিনা। ক্যান ইউ গিভ মি দ্য অ্যান্সার, দেয়ার ওয়াজ 7 এগস, 2 ওয়াজ ব্রোকেন অ্যান্ড 2 ওয়াজ মিসিং অ্যান্ড 2 আই অ্যাট, হাউ মেনি এগস আর লেফট? আই এম আরাফাত ফ্রম সিলেট। নাইস কোয়েশ্চেন। দুটো ভেঙে গেছে, মানে এখানে টোটাল 7টা ডিম আছে, 7টা ডিমের মধ্যে 2টো ডিম ভেঙে গেছে, 2টো ডিম মিসিং আছে, অর্থাৎ 2টো ডিম খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 2টো ডিম আপনি খেয়ে নিয়েছেন, তাহলে তো 6টা হয়। আর কি একটা থাকে না, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কমপ্লিসিটি তো আছে, এখানে তো ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হবেই, বুঝতে পারছি। আরাফাত, আপনি তো আমার মাথায় একটা টেনশন ঢুকিয়ে দিলেন। আচ্ছা আরো একবার একটু বলি, 7টা ডিম ছিল, এর মধ্যে 2টো ডিম ভেঙে গেছে, 2টো ডিম খুঁজে পাওয়া যাচ্ছে না, 2টো খেয়ে ফেলা হয়েছে, আর কয়টা ডিম থাকে? আচ্ছা ফ্রেন্ডস, আপনারা দেখেন তো কেউ এটার অ্যান্সার দিতে পারেন কিনা, আমি তো আসলে বুঝতে পারছি না ওভাবে ঠিক। আচ্ছা তারপর আমার সাথে কি আছে, তাজবিদ আছে আমার সাথে। আচ্ছা তাজবিদ কিন্তু অনেকদিন পরে এসেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর মেসেজ দিলাম, চিনতে পেরেছেন নাকি ভুলে গেছেন? না তাজবিদ মনে আছে, আপনি অনেকদিন ছিলেন না, বাট আজকে আসলেন, খুব খুশি হলাম। তোহিদুল কিন্তু এখন পর্যন্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ও বস, তুম আচ্ছা আদমি হো, আচ্ছা তাই নাকি? জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ঘরে খুব গরম, তাই পরীর দিঘিতে চলে এসেছি, অন্য কোথাও গরম থাকলেও এই দিঘের পারে কখনো গরম থাকে না। তোমার প্রশ্ন হতে পারে নামটা কেন পরীর দিঘি, আসলেই তো পরীর দিঘি। আচ্ছা এটা কোথায়? এই দিঘিটা পরীদের, এটা তারাই তৈরি করেছে, 7 পরী আছে এখানে, তবে তারা মানুষের কোনো ক্ষতি করে না, তারা তাদের মতো থাকে। ওরে বাবা কি অদ্ভুত কথাবার্তা, তাই নাকি? এই ব্যাপারটা তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা জান্নাতুল হীরা, এই ব্যাপারটা নিয়ে আমাকে আরেকটু কিছু বলতে পারেন? মানে আচ্ছা এই দিঘিটা কোথায়, পরীর দিঘি? আচ্ছা 7 পরী, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা আরো শুনবো, আরো আমরা ঘাটাঘাটি করব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছে, আমার সাথে আছে রংপুর থেকে যুক্ত আছে আমার সাথে বলি, গরমে মাটি এবং মাথা ফুটি ফাটা হয়ে গেছে। আচ্ছা সব দিকেই গরম, সবারই দেখে এখন সেম অবস্থা। আচ্ছা তারপর কোথায়, সিলেট থেকে সামিয়া কিন্তু আছে, আমার SMS কি যায় না, আমি আর SMS করবো না, সিলেট থেকে সামিয়া। আচ্ছা সামিয়া, এই যে আপনার মেসেজ পেলাম, পড়লাম, এই তো মেসেজ না দেখলে তো আসলে ওভাবে পড়া যায় না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত থাকবেন। আর আরেকটা বিষয় একটু বলি, সাউদা আমাকে একটা মেসেজ কিন্তু লিখেছেন, আমি সাউদা আপনার মেসেজটা কিন্তু পড়েছি, পুরোটা মেসেজই পড়েছি। সো এটা নিয়ে আমার, আমি হচ্ছে কি বলবো এখন, এখানে আর কিছু বলছি না, তবে আমি আপনার পুরোটা মেসেজ পড়েছি। আসলে সময়ের মানে পার্সপেক্টিভে বা সময়ের ইয়েতে অনেক সময় দেখা যায় অনেক দূর দূরান্তে চলে যেতে হয় বন্ধু বান্ধব ছেড়ে বা হচ্ছে আত্মীয় স্বজন ছেড়ে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে আমাদের লাইফের একটা সিস্টেম, এটাই লাইফের একটা নিয়ম। যাই হোক, আমরা আরো কথা বলবো, আরো আড্ডা দিব, একটা গানে চলে যাবো, খুব পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান আর নন্দিতার করা একটা গান, দাঁড়ালে দুয়ারে, খুব সুন্দর একটা গান, আশা করছি সবার ভালো লাগবে। তো এত কথা না পারি সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

আশা করছি বন্ধুরা একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক কমেন্ট বক্স থেকে একটু ঘুরে আসবো, ফেসবুকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছে। আপনারাও কিন্তু দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে, এবং সেখানে কিন্তু কমেন্ট করলেই যুক্ত যেতে পারবেন আমার সাথে, এবং হচ্ছে আমরা কিন্তু জমি আড্ডা দিতে পারবো। আচ্ছা আমি একদম দেখি শুরু থেকে কে কে ছিল আমার সাথে। মমিনুল ইসলাম ছিল আমার সাথে, রিয়াদ রহমান ছিলেন আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর আব্দুল লতিফ কমেন্ট করেছেন লালমনির হাট থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর দেখতে পাচ্ছি অ্যালেক্স সাইম কিন্তু আছে আমার সাথে। অবশেষে আমাদের কোথায় ভোলা জেলা থেকে এসে বললাম কেমন আছেন ভাই, সিয়াম ও সায়েম ভুলে গেছেন নাকি? না না না, সিয়াম ও সায়েম ভুলিনি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি রিয়াদ রহমান আছে আমার সাথে, টিআরএক্স সিয়াম হাসান কিন্তু আছে আমার সাথে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে এই যে ফেসবুকে সবাই কমেন্ট করছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই দুপুর সময়টা কেমন কাটছে, বা এই যে একটা ঈদ গেল এই ঈদ জুড়ে আপনাদের কোনো মজার মোমেন্ট আছে কিনা, বা কেমন ছিল সবটা বিষয়। আর হচ্ছে তারপর দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে। আচ্ছা ওই যে আমরা কিন্তু একটা অ্যান্সার পাচ্ছিলাম, আমি একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলাম যে সাতটা ডিম আছে, সেখান থেকে হচ্ছে দুটো ডিম ভেঙে ফেলা হয়েছে, দুটো ডিম হচ্ছে মিসিং আছে এবং দুটো ডিম আচ্ছা আমার আরো একবার একটু দেখা লাগবে মনে হচ্ছে, নিজেই তো ভুলে গেলাম, কিছুক্ষণ আগেই দেখলাম অবশ্য ব্যাপারটা কোথায় কোথায় কোথায় কোথায় কোথায় আরাফাত করেছিলেন কোয়েশ্চেনটা। আচ্ছা সেটা ছিল হচ্ছে দুটো ডিম ভাঙা, দুটো ডিম হচ্ছে মিসিং এবং দুটো হচ্ছে খেয়ে ফেলা হয়েছে, তাহলে কয়টি ডিম থাকে? আচ্ছা এটার অ্যান্সার কিন্তু অনেকেই দিচ্ছে, আমি যদি বলি প্রথমে রাইসা কিন্তু আমাকে অ্যান্সার করেছে যে পাঁচটা ডিম থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দেখতে পাচ্ছি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আরও একজন বলেছেন যে তিনটা ডিম থাকবে, সাদিয়া হচ্ছে কুষ্টিয়া থেকে সাদিয়া বলেছে তিনটা ডিম থাকবে। আর হচ্ছে আরও একজন কে জানি বললো যে পাঁচটা ডিম থাকবে, কারণ কোথায় আচ্ছা কারিমুল অ্যান্সার করেছে, কারিমুল অ্যান্সারটা আমার কাছে আসলে একটু ভ্যালিড মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, পাঁচটা ডিম থাকবে কারণ দুইটাই রান্না করে খাওয়া হয়েছে, ব্যাপারটা হয়তো আমি একটু বুঝতে পেরেছি, দুইটা ডিম খাওয়া হয়েছে, সো ওই তো দুইটা ডিমই ভাঙা হয়েছে, দুইটা ডিমই খাওয়া হয়েছে, আর দুইটা ডিম তো আপনি খেলেন। তো যাই হোক পাঁচটা অ্যান্সার, আমি আসলে এখন পর্যন্ত বলতে পারছি না যে আমার অ্যান্সারটা কতটুকু সঠিক, অবশ্যই একটু আরাফাত ভাই একটু জানিয়ে দিবেন যে আমার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু বুশরা যুক্ত হয়ে গেছে, বুশরাকে অনেকদিন পরে পেলাম আজকে। বুশরা এতদিন কোথায় ছিলেন আপনি, ঈদ কেমন গেল একটু জানাবেন মেসেজ করে। যাই হোক বন্ধুরা, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, এখন একটা গানে চলে যাবো আমরা। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অনেক কিছু অ্যালবামের একটা গান, শুভর করেছিল গানটা, আমার সোনা বন্ধু। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই গানটা এনজয় করতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আছে একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথেই থাকবেন, এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 সাথেই থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mississippi Fields.
1: Hello, listeners. Sarge Rhythm is here. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি বন্ধুরা সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় ঠিক মাঝামাঝি অবস্থানে চলে এসেছি। ভালো সময় বেশিক্ষণ থাকে না, ভালো সময় খুব জলদি চলে যায়, ভালো সময় খুব মানে মনের অজান্তেই চলে যায়। আর এই ব্যাপারটা তো আমরা সবাই জানি, এই ব্যাপারটাই আসলে সবসময় বলে এসেছি যে আসলে ভালো সময়টা কখন কোন দিক দিয়ে যায় এটা তো আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, আছি আরো কিছুক্ষণ, যেহেতু পাঁচটা পর্যন্ত আছি, কথা হবে, গল্প হবে, আমরা এই যে এত সুন্দর সুন্দর গান শুনছি, আশা করছি গানগুলো সবার ভালোই লাগছে। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সেই শুরু থেকেই যুক্ত ছিলেন, ফেসবুকেও দেখতে পারছি অনেকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপেও আছেন, নাম্বারেও কিন্তু আছেন আমি দেখতে পাচ্ছি। আমি এখন একটু মেসেজে চলে যাব, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলবো। আমি একদম শুরুতেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আঙ্কেল নাদানিয়া গানটা দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনার এই পছন্দের গানটা আপনাকে শোনানোর জন্য। আচ্ছা, তারপর আকলিমা কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি। কোথায় ভাইয়া, চা খাচ্ছি আর আপনাকে শুনছি, চলে আসেন আমার বাড়ি দাওয়াত আপনার। আমার হাতের চা খেলে মুকুল ভাইয়ের কোথায় চায়ের স্বাদ ভুলে যাবেন পচা, কারণ আপনার কারণ আমার মেসেজ পড়েন না। আচ্ছা, আমি আপনার মেসেজ পড়ি না, এই জন্য আপনি আমাকে পচা বলেছিলেন। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে চলে আসবো অবশ্যই, আমরা একসাথে চা খাবো ইনশাল্লাহ, আড্ডা দিব, গল্প করব। তারপর দেখতে পাচ্ছি কোথায় রিদম ভাই, একটা গান শোনান, এক গুচ্ছ কদম হাতে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব। আচ্ছা ফারুক যেটা লিখেছে, ফারুক লিখেছে যে এক গুচ্ছ কলম হাতে, আমি বুঝতে পেরেছি কদম হাতে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো অবশ্যই গান শুনবো। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে। কোথায় আর যে, তুমি আকাশ আমি মাটি, জানি মাটি চাইলে মাটি চাইলেও আকাশে যেতে পারে না, আবার আকাশ চাইলে মাটিতে মিশে যেতে পারে না। আচ্ছা না, আবার আকাশ চাইলে মাটিতে মিশে যেতে পারে বৃষ্টি হয়ে, তাই না? ও অদ্ভুত তো ব্যাপারটা, আমি তো আসলে এরকম ভাবে ভাবিই নাই। মানে না জিনি, আপনি কথা কিন্তু বলেন খুব পাকা পাকা, যাই বলেন না কেন। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে বিটিএস আর্মি কিন্তু চলে এসেছে একজন, রংপুর থেকে রোদেশি, রোদেশি একটা গান শুনতে চেয়েছে সাইয়ারা, ঠিক আছে আমি চেষ্টা করবো অবশ্যই। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, হাই আমি নাবিল। ও নাবিল কি অবস্থা? তারপর কোথায়, ঠান্ডা কাশ নাকি লেগে আছে? হ্যাঁ স্বাভাবিক, আসলে যে গরম পড়ছে বাহিরে, ঘাম থেকে মানে আমরা যে গরমে ঘামাচ্ছি, আবার সেই ঘামটা শরীর আবারও গরমে শুকিয়ে যাচ্ছে, সেই থেকে কিন্তু একটা ঠান্ডা কাশের কিন্তু একটা সমস্যা চারিদিকেই দেখা যাচ্ছে। যাই হোক, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, দোয়া রইল অনেক। আচ্ছা রিদম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি কি সিলেট আসবেন? যদি আসেন তবে আমার বাসায় আসবেন, দাওয়াত রইল, বাসি ঈদ মুবারক সাহেব সিলেট থেকে। সাহেব ঈদ মুবারক, অ্যান্ড খুব খুশি হলাম যে আপনি আমাকে দাওয়াত করলেন। ইনশাল্লাহ অবশ্যই যদি কখনো সিলেট যাই আপনার বাসায় যাব, এবং হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার সাথে কিন্তু আড্ডা দিব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে কোথায় রাজু যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সুন্দর সুন্দর গান শুনতে চাই। এই তো সুন্দর সুন্দর গানই কিন্তু চলছে আমাদের প্লেলিস্ট জুড়ে, আর ঠিক মানে আপনাদের জন্যই, কি মানে আপনাদের পছন্দ নিয়েই কিন্তু আমাদের প্লেলিস্ট সাজানো হয়। সো আশা করছি আপনার পছন্দের গানগুলো যদি শুনতে চান অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকতে পারেন। আর যেহেতু সুন্দর গানের কথা চলেই এলো, একটা সুন্দর গান কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে বন্ধুরা, যেটা হচ্ছে ঘুমন্ত শহরে। হ্যাঁ বন্ধুরা, এলআরবির করা একটা গান, আমাদের সবার পরিচিত একটা গান, খুব সুন্দর একটা গান। আশা করছি এই গানটা সবারই মোটামুটি কিন্তু পছন্দের গান, আর এই গানটা আসলে কখনো মানে আমাদের মন থেকে যাবে না, এই গানটা সবসময় কিন্তু আমাদের মনে থেকে যাবে। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাবো। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ঘুমন্ত শহরে, এলআরবির করা একটা গান। আশা করছি গানটা সবার ভালো লাগবে, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে থাকবেন, এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: হ্যালো।
3: হ্যাঁ বলো।
5: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
5: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
5: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: Hello, listeners. Abar chole elam. Shobai achen to amar sathe. যাই হোক বন্ধুরা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আর দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি বন্ধুরা সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। কেমন গেল সবার এই কোরবানির ঈদ, এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই কিন্তু লিখেছেন, অনেকেই কিন্তু এখন পর্যন্ত আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন। সবাইকে আরো একবার একটু মানে ছোট করে জানিয়ে দিব যে সবাইকে বাসি ঈদ মোবারক। বাসি ঈদ মোবারক কাজ, আমাদের ঈদ চলে গেছে অনেকদিন হলো এবং ঈদের মৌসুমও শেষ, ঈদের উৎসবও শেষ এবং আমরা দেখতে দেখতে কিন্তু সবাই আবার ব্যস্ততার মধ্যে কিন্তু আবার ঢুকে পড়েছি। তো যাই হোক, আশা করছি সবার ঈদটাই কিন্তু খুব ভালোভাবেই কেটেছে, কারণ ঈদের সময়টা আসলে পরিবার পরিজনের সাথে সবারই কিন্তু ভালো কাটে। তবে এখন পর্যন্ত গরুর গোশ খাওয়া কিন্তু থামেনি, মানে এই গরুর মাংস খেতে খেতে খেতে খেতে এই গরমের মধ্যে খুবই খারাপ অবস্থা। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমাকে এখন পর্যন্ত লিখছে যে ওই যে গরুর মাংস খাওয়ার যে ব্যাপারটা, তারপর হচ্ছে গরমের মধ্যে গরুর মাংস খাওয়ার যে ব্যাপারটা অনেকেই লিখছেন। মানে এই ব্যাপারটা আসলেই যে গরমের মধ্যে আসলে আমরা এই বছর আমি পার্সোনালি খেয়াল করলাম যে মানে গরমের সাথে কিন্তু এবার কোরবানির একটা ভালো একটা কি বলে যে একটা ফাটাফাটি অবস্থা কিন্তু গেছে। কারণ হচ্ছে একদিক দিয়ে গরুর মাংস খাচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে এই যে গরম, মানে কি একটা বাজে অবস্থা ছিল এই ব্যাপারটা আসলে বলার বাইরে। যাই হোক, একটু বৃষ্টি হলে হয়তো বা ভালো হতো, আশা তো করা যায় একটু বৃষ্টি হবে। আর একটু আগে একটা নিউজ দেখেছিলাম যে সেখানেও দেখলাম বলা হয়েছে যে মোস্টপ্রবলি একটা বৃষ্টি হতে পারে বা হচ্ছে ঝড় তুফানেরও কিন্তু সংখ্যা দিয়েছে, বাকিটা আসলে ঠিক বলতে পারছি না। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি দেখতে পারছি। ভাই এই গরমে ফিরে এসো গোপনে, গানটা ভালো লাগলো কিন্তু ভাই গোপনে আমাদের কাছে কে আসবে? নবাব নবাব, এটা একটা জটিল কোয়েশ্চেন। এখন আমি গান শোনানোর কাজ আমি গান শুনিয়েছি, এখন এই এত কিছুর উত্তর আমি কিভাবে দিব বলেন তো। আচ্ছা যাই হোক, রিদম ভাইয়া আগামী পরশুদিন আমার এঙ্গেজমেন্ট, 18 জুন বিয়ে। আচ্ছা, 3 বছর রিলেশন করার পর ভালোবাসার মানুষকে পেলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল তাসনিয়া, অনেক অনেক দোয়া রইল। ভালোবাসা পরিপূর্ণতা পাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে পুরোটা একটা গড ব্লেসিং। আমি মনে করি যে এরকম কপাল কিন্তু আসলে সবার হয়ও না। যাই হোক, শুনে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আপনার একটা সুখের সংসার হোক, সুখের একটা পরিবার হোক, একটা সুন্দর ফিউচার হোক, সেই দোয়াই রইল, সেই আশাই রইল তাসনিয়া। আচ্ছা রিদম ভাই, আপনি SMS পড়েন না কেন? আমি রাগ করে ফোন আছার দেই, ফোনের ডিসপ্লে শেষ, বাবা আর ফোন কিনে দিবে না, বাবা খুব রাগ করেছে। আচ্ছা, এখন আমার সাথে রাগ দেখে যদি এত মানে ফোনের উপর দিয়ে যদি মানে আমার রাগটা যদি ফোনের উপর দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? বাই দ্য ওয়ে সুবর্ণ রায়, এই যে দেখেন আমি কিন্তু সবার মেসেজই পড়ি, আপনার মেসেজও কিন্তু মাত্র পড়লাম। সো আপনি যদি ফোনটা আছান না দিতেন তাহলেই কিন্তু হতো। এই যে এখন পড়ছি আপনার মেসেজ, এখন শুনছেন কিনা আমি ঠিক বলতে পারছি না, ফোন কি আদৌ ঠিক আছে কিনা, ফোন বেঁচে আছে কিনা। তো যাই হোক, আশা করছি এরকম অহেতুক রাগ দেখানোর কিন্তু কোনো মানে হয় না। রংপুর থেকে কিন্তু আলো আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আলো, বেশ সুন্দর নাম। তারপর দেখতে পাচ্ছি বুশরা আছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, বুশরা কিন্তু অনেকদিন পরে এসেছে, বুশরার সাথে মাঝখানে বেশ কিছুদিন কিন্তু কথা হয়নি। বুশরা কেমন আছেন আপনি? তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রাইসা আছে চিটাগাং থেকে আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সুস্মিতা আছে, ও সুস্মিতা এই নামটাও কিন্তু বেশ সুন্দর। আমার বাই দ্য ওয়ে মানে আমার প্রত্যেক লিসেনার যারা আছে প্রত্যেকের নামই কিন্তু খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আজ একদম শেষ পর্যন্ত একটা গানে চলে যাবো এখন আমরা। আমরা পরশি আর জুয়েলের করা পরশি 2 অ্যালবামের একটা গান শুনবো, শুধু তোরে, খুব সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবাই এনজয় করতে থাকবেন এবং সবাই আমাকে মেসেজ করতে থাকেন, সবার মেসেজই পড়বো, সবার সাথে আড্ডা দিব, ফেসবুকে থাকেন, কমেন্ট টমেন্ট করেন। খুব জলদি আবার ফিরে আসছি, এত কথা না বলে এখন সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন অ্যান্ড ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিদম কিন্তু ছিলাম দুপুর 2টা থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা ঘন্টার প্রায় শেষ দিকে চলে এসেছি। তবে আছি আপনাদের সাথে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত আছি জমি আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। তাছাড়া এই যে এত সুন্দর সুন্দর গান আমরা শুনছি, আশা করছি গানগুলো সবারই ভালো লাগছে। অনেক অনেক কথা হবে, অনেক অনেক আড্ডা হবে, আবারও পরবর্তী ঘন্টায় চলে আসছি খুব জলদি। আমরা আরও একটা গানে চলে যাবো এখন। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে কনা আর আরাফাত মহসিনের করা একটা গান, কলিজার জান। তো আশা করছি এই গানটা সবারই ভালো লাগবে। আমি জানি না যে কার কার কলিজা আছে আর কার কার জান আছে, আমার তো নাই, আমার তো পার্সোনালি কোনো কলিজাও নেই কোনো জানও নেই। তারপরও গানটা শুনবো, আশা করছি গানটা খুব সুন্দর হবে, গানটা খুব ভালো লাগবে সবার। তো এত কথা না বলে এখন আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতি ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম, কিন্তু আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে হাজির ছিলাম দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একদম শেষ ঘন্টার শুরুর মুহূর্তে আছি। মাত্র যারা আমাকে শুনছেন বা একদম শুরুতে হয়তোবা যুক্ত হতে পারেনি, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আশা করছি পরবর্তীতে আবারও একদম শুরু থেকে সবাই যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে এবং এখন পর্যন্ত আমাকে লিখছেন, এখন পর্যন্ত আমাকে মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও, এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত আছেন। মানে আমি তো আসলে যদি বলি যে এই এখনকার যে সময়টা, এটা কিন্তু ঈদের ঠিক পরবর্তী একটা সময়, এখন পর্যন্ত হয়তো অনেকেই ব্যস্ত আছেন, পরিবার পরিপূর্ণ হতে আছি। মাত্র যারা আমাকে শুনছেন বা একদম শুরুতে হয়তোবা যুক্ত হতে পারেনি, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আশা করছি পরবর্তীতে আবারও একদম শুরু থেকে সবাই যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে এবং এখন পর্যন্ত আমাকে লিখছেন, এখন পর্যন্ত আমাকে মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও, এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত আছেন। মানে আমি তো আসলে যদি বলি যে এই এখনকার যে সময়টা, এটা কিন্তু ঈদের ঠিক পরবর্তী একটা সময়, এখন পর্যন্ত হয়তো অনেকেই ব্যস্ত আছেন, পরিবার পরিজন নিয়ে বা হচ্ছে দাওয়াত বলেন বা আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, ঘোরাঘুরি বলেন।

ভালোবাসা। আপনারা আপনারা মানে মাইক্রো অপর প্রান্ত থেকে আসলে এই যে সাপোর্টটা পাচ্ছি বা আপনার যে ভালোবাসাটা দিচ্ছেন, এটা আসলে আমার কাছে অনেক কিছু। যাই হোক, অনেকেই কিন্তু আছে যুক্ত আমার সাথে, আমি কিছু মেসেজ একটু দেখে আসবো আমার সাথে কে কে আছে। ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হলাম। কোথায় একটু আগে কোথায় একটু আগে ছিলাম। আচ্ছা, নামটা লিখে নিই, নামটা একটু কষ্ট করে লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছি সুমন আছেন, তারপর জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, রেশমি কিন্তু এখনো যুক্ত আছে আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ রেশমি আমার সাথে যুক্ত থাকার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের এখানে কি তাহলে দুটো রেশমি হয়ে গেল নাকি? একজন রেশমি তো চিটাগাং থেকে, এই রেশমি কোত্থেকে? এই রেশমি, আচ্ছা আপনি কোত্থেকে একটু আমাকে জানিয়ে দিবেন তাহলে খুব ভালো হবে আর কি, যে আসলে তাহলে বুঝতে পারবো যে কোন রেশমি কোন থেকে যুক্ত, কোন জায়গা থেকে যুক্ত আছে। বাই দ্য ওয়ে, রেশমি নামটার সাথে কিন্তু আবার আমার একটা বেশ একটা পুরনো ইতিহাস আছে, মানে কি বলবো এই ব্যাপারটা। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট। তারপর দেখতে পাচ্ছি নোভা আছে রংপুর থেকে আমার সাথে, আকলিমা কিন্তু আছে এখন পর্যন্ত আমার সাথে। তারপর কোথায় রাইসা আছে আমার সাথে রংপুর থেকে, আচ্ছা একজন হচ্ছে চিটাগাং থেকে রাইসা, আর এখন কিন্তু রংপুর থেকে আরেকজন রাইসা আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে ওয়াসি আছে আমার সাথে, ক্লাস সেভেনে পড়ে। ও মাই গড, আমার ছোট্ট বন্ধু দেখা যাচ্ছে। আচ্ছা আফরিন কিন্তু আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ফালুদা যুক্ত হয়ে গেছে অনেকদিন পর আমার সাথে। ফালুদা এতদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে তো বেশ মিস করেছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকবেন, যেহেতু আরো অনেকটা সময় কিন্তু আছে আপনাদের সাথে। তো এখন আমরা আরো একটা সুন্দর গানে চলে যাবো, আশা করছি আজকে যে গানগুলো শুনলাম আমরা পুরো দুপুর জুড়ে শুনছি একের পর এক গান, এই গানগুলো কিন্তু আসলে খুব সুন্দর সুন্দর গান ছিল এবং আপনাদের সবার পছন্দের গানই কিন্তু ছিল, তা আশা করছি সবার গানগুলো খুব ভালো লেগেছে। এখন আমরা শুনবো হচ্ছে রিয়াজ হাক্কানির করা একটা গান, হঠাৎ সন্ধ্যায়। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাবো, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সবাই অবশ্যই অবশ্যই অবশ্যই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: Hello, listeners. So, RG Rhythm here with your favorite show, Midday Feels. এখন পর্যন্ত আছি আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি মানে আমার ফ্রেন্ডরা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো দুপুর জুড়ে আমার সাথে থাকার জন্য বা হচ্ছে আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই এত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই আমার সাথে যুক্ত থাকছেন বা আমাকে শুনছেন বা ঢাকা এফএম 90.4 এর সাথে থাকছেন। আশা করছি আপনাদের এই যে আমি যখন মিডডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাই দুপুরটা একটু হলেও কিন্তু আপনাদের সুন্দর করে দিতে পারি। তো যাই হোক, অনেকেই যুক্ত আছে, আমি এত কথা না বাড়িয়ে একটু কিছু মেসেজ দেখে আসি। কজ অনেকেই এখন পর্যন্ত যুক্ত আছে, সবাই কিন্তু মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করছে। বুশরা আছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। এই সুইট মিষ্টি কিউট হ্যান্ডসাম ভাইয়া, কেমন আছো তুমি, লাঞ্চ করেছ? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, লাঞ্চ এখন পর্যন্ত হয়নি বাট হবে। ও ভাইয়া জানো তোমাকে অনেক মিস করেছি, জয়েন হতে পারিনি তার জন্য অনেক অনেক সরি। আর তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? বাট আমি তোমাকে ভুলিনি। না বুশরা, আমিও আপনাকে ভুলিনি, আমি এতদিন তাই ভাবছিলাম যে আপনি কোথায়। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন, রংপুর থেকে কেউ একজন আছেন, আমি একটু মেসেজটা দেখি, দাঁড়ান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রংপুর থেকে বলছি আশা, আপনার ঈদ কেমন গেল? আশা, আলহামদুলিল্লাহ আমার ঈদ তো ভালো কেটেছে, আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা আমাকে জানান। আর আমি তো পুরো ঈদ জুড়ে আসলে আপনাদের সাথেই ছিলাম, বন্ধু বান্ধবের সাথেই কিন্তু কাটিয়েছি ঈদটা। আর আপনাদের সাথে ঈদ কাটানো আর তারপর হচ্ছে সেই ঈদ যদি মানে ভালো না হয়, ভালো না কাটে, তাহলে এটা টোটালি একটা আসলে ভুল কথা হয়ে যাবে। সো আমার, আমি যদি বলি এক কথায়, আমার ঈদ বেশ কেটেছে, ঈদ খুব ভালো কেটেছে। তারপর দেখতে পাচ্ছি কে আছেন, ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হলাম। একটু আগে সামিয়া নামে একজন SMS করেছেন, সে আমিনা, সামিয়া অ্যান্ড সাথিয়া ফ্রম সিলেট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিলেট থেকে এই সামিয়া একজন, ওইটা অন্য সামিয়া ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। দাদা আপনার ফেসবুক আইডিটার নাম বলেন। আচ্ছা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে হৃদম খন্দকার, আর আমার পেজ হচ্ছে আরজে রিদম। আপনি যদি আমাদের ঢাকা এফএম 90.4 এর পেজে যদি চলে আসেন সেখান থেকে তো অবশ্যই পেয়ে যাবেন। তারপরে একটু বলে দিই ছোট করে, সেটা হচ্ছে আমার নামের বানানটা নিয়ে একটু কমপ্লেক্সিটি থাকে, সেটা হচ্ছে আমার নামের বানানটা হচ্ছে RYTHOM রিদম, রিদম খন্দকার, এটা আমার প্রোফাইল অ্যান্ড আরজে রিদম এটা হচ্ছে আমার পেজ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন হিমি ইশরা, রংপুর থেকে কিন্তু এখন পর্যন্ত আছে, কোথায় তবুও উর্দু বলতে পারি না, তোমার উর্দু কেমন? আচ্ছা আমি উর্দু তেমন একটা বলতে পারি না, আমি বাংলাই পারি, আমি বাংলাতেই কমফোর্টেবল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি বৃহস্পতিবারে শো করেন, করলে কখন করেন? এবং আচ্ছা আমি বৃহস্পতিবারে শো করি, হ্যাঁ বৃহস্পতিবারে আমার কিন্তু একটা উইকেন্ড স্পেশাল শো থাকে। সো বৃহস্পতিবার মানে পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেন বা আমাকে শুনতে পারেন না, অবশ্যই কিন্তু বৃহস্পতিবার বিকাল 5টা বাজে চলে আসতে পারেন ঢাকা এফএম 90.4 এ, যেখানে আমি হচ্ছে উইকেন্ড বাজ নিয়ে থাকি। এবং পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করে বা পুরো সপ্তাহ জুড়ে যারা যত আপডেট আছে রাখতে পারেন না, সব নিয়ে কিন্তু আমি গল্প করব। সো বৃহস্পতিবার দেখা হচ্ছে খুব জলদি, সরি কথা হচ্ছে খুব জলদি। তারপর দেখতে পাচ্ছি হাই ভাইয়া কেমন আছেন, আমি সিলেট থেকে ফাইজা। ও ফাইজা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, মেহমানের জন্য শুরু থেকে থাকতে পারিনি। আচ্ছা ইটস ওকে, টোটালি ওকে। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা এখন পর্যন্ত আছেন দিঘির কাঠগড় এলাকায়। ও আচ্ছা, দিঘিটা হচ্ছে কাঠগড় এলাকা, বুঝতে পেরেছি। দিঘিটা রাতারাতি হয়েছিল আমার আম্মুর কাছ থেকে শুনেছি এক সময়। ও ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং, আচ্ছা আমি একটু পড়ি। আমার আম্মুর কাছ থেকে শুনেছি এক সময় এই দিঘি থেকে মানুষের বিয়ের সময় স্বর্ণের প্লেট বাটি ভেসে উঠত, বিয়ে শেষে মানুষ ফিরিয়ে দিত, যখন প্লেট বাটিগুলো দিঘিতে ছেড়ে দিত সেগুলো ভেসে ভেসে পানির মাঝখানে গিয়ে মিশে যেত। ও মাই গড, ব্যাপারটা আমি জানি না আসলে কতটুকু সত্য বা এটার আসলে ভ্যালিডিটি কতটুকু, বাট ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ও নাইস, আচ্ছা রেশমি একটা গানের রিকোয়েস্ট করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে রেশমি রিমঝিম, আমাদের চিটাগাং থেকে একজন রেশমি আছেন, বাট আচ্ছা তাহলে আপনি কি সেই রেশমি না, রেশমি রিমঝিম? ও বাই দ্য ওয়ে আপনার রিমঝিম নামটা বেশ সুন্দর, দোয়াবি লাগে না গানটা শুনতে যাচ্ছেন। আমি ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি নীরা কিন্তু আছে মিরপুর থেকে। ভাইয়া জীবনের ক্যারেক্টার কি আপনি প্লে করেছিলেন নাটকে? আর তানহাপু কার্তা প্লে করেছিলেন? আচ্ছা এটা আসলে কোনটার কথা বলছেন আমি সঠিক বুঝতে পারছি না, না ওটা ওটা ওটা আমি ছিলাম না, ওটা আমি ছিলাম না, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তারপর ভাইয়া বহুদূরে গানটা প্লিজ বাজিয়ে দিও, নোভা ফ্রম রংপুর। নোভা ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। তারপর আকলিমা লিখেছে আজকে আপনি চশমা পড়েছেন তাই দেখলেন আমার মেসেজ, ভালো থাকবেন। আচ্ছা রাইসা আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি ওয়াসি আছে চট্টগ্রাম থেকে, তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে ফালুদা। আচ্ছা ফালুদা জিজ্ঞেস করছে যে কৌসাইন আমার নাম কিতা। ফালুদা হ্যাঁ মনে আছে, অবশ্যই মনে আছে ফালুদা, আর কেউ না ফালুদা হচ্ছে সিলেট থেকে আমাদের ফাহিমা। আচ্ছা রাশা একটা কোয়েশ্চেন করেছিল, আচ্ছা রাশা বাই দ্য ওয়ে আপনার নামটা কি মানে রাশা নাকি রাশা, মানে এই এটা কিভাবে বুঝবো বাই দ্য ওয়ে। আচ্ছা যাই হোক, কোথায় রাশা জিজ্ঞেস করেছিল কিসের বিষয়ে জিজ্ঞেস করেছিল, আমার ফুল নাম জিজ্ঞেস করেছিল, আমার ফুল নাম হচ্ছে রাইসুল আলম রিদম। হ্যাঁ সবাই আমাকে রিদম নামে চিনে আর কি, আপনারাও তো রিদম নামে চিনেন। যাই হোক বন্ধুরা, সবাই আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, একটা গানে চলে যাই আমরা, অরিজিৎ সিং আর মোনালি ঠাকুরের করা একটা গান শুনবো, এই ভালো এই খারাপ, গল্প হলেও সত্যি অ্যালবামের একটা গান, গানটা মোটামুটি মনে হয় আমার জন্যই, এই ভালো এই খারাপ। এত কথা না বলে গানে চলে যাই, খুব জলদি ফিরে আসছি আবার আপনাদের মাঝে, সবাই গান শুনতে থাকেন এখন।

0: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন অন ইউর ফেভারিট শো মিড ডে ফিলস। আপনারা শুনছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, সেই দুপুর দুইটার থেকে কিন্তু ছিলাম আপনাদের মাঝে প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ, এবং দেখতে দেখতে কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। হয়তো আজকের মতো এখানেই বিদায় জানাতে হবে, তবে কোনো সমস্যা নেই, আবারও কিন্তু আগামীকাল চলে আসবো দুপুর দুইটা বাজে ঠিক একই সময়ে আপনাদের মাঝে। আশা করছি আবারও কথা হবে, আবারও অনেক অনেক আড্ডা হবে। তো যাই হোক, আজকের এই দুপুরটা একটু হলেও ভালো করে দিতে পেরেছি এই একটা আশাই রাখছি মনে। অনেকে যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সেই দুপুর থেকে যুক্ত থাকার জন্য, বা এতটা সময় ধরে আসলে আমার সাথে ছিলেন, আমাকে শুনেছেন, আমাকে লিখেছেন, খুব ভালো লেগেছে। আমি যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমি আর কিছু টেক্সট একটু দেখবো, কজ এখন পর্যন্ত কিন্তু অনেকে যুক্ত আছেন, অনেকেই কিন্তু আমাকে লিখছেন। হুমায়রা ছিলেন আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর সিয়াম ও সায়াম কিন্তু ছিল আমার সাথে দেখতে পাচ্ছি, মালয়েশিয়া থেকে জুয়েল ছিলেন আমার সাথে, আসসালামু আলাইকুম আরজি রিদম ভাই শুভ দুপুর, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরকম মানে এই যে দেশ থেকে বা দেশের বাহির থেকে যারা আমাকে শুনছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আমি মাঝে মধ্যে যখন দেখি যে হ্যাঁ দেশের বাহির থেকেও যখন মানুষজন আমাকে শুনছে, তখন কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে যে আসলে সবাই আমাকে শুনছে বা সবাই আমাকে আমার সাথে আছে বা গল্প করছে আড্ডা দিচ্ছি। আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু আসলে আমার মানে আমি চলছি আর কি পার্সোনালি। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন, আফরিন ছিলেন আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সানিম কিন্তু যুক্ত ছিল একদম, সানিম কিন্তু সেই শুরু থেকে ছিল আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি এই যে বড় ভাই আমার মেসেজ পড়েন না কেন, এই যে আমিনা সুলতানা, এই যে আপনার মেসেজ পড়লাম, আপনার মেসেজটা হয়তো বা উপরে চলে এসেছিল যার কারণে পড়তে পারিনি আর কি। আচ্ছা রংপুর থেকে আছে আমার সাথে দেখতে পাচ্ছি এক নম্বর চেকপোস্ট থেকে শ্রাবণী, মনে আছে কি আমার কথা, অনেকদিন পর SMS করলাম আপনাকে। হ্যাঁ অবশ্যই শ্রাবণী মনে আছে, আশা করছি ভালো আছেন, এতদিন ছিলেন না, ব্যাপারটা ঠিক হয়নি, আমি খুব রাগ করেছি যে পুরো ঈদ জুড়ে আসলে আমার সাথে ছিলেন না, এটা এটা আবার কেমন কথা হলো। রিদম আপনাদের সবার সাথে ঈদ করলো, অথচ আপনারা অনেকেই কিন্তু আমার সাথে ছিলেন না। যাই হোক, আশা করছি এখন থেকে তো অবশ্যই আবার সবার সাথে কথা হবে, সবাই তো আবার সবার রেগুলার লাইফে ব্যাক করছে। আচ্ছা রিদম ভাইয়া, আমি সামিয়া চট্টগ্রাম থেকে, সামিয়া হ্যালো। সামিয়া আজকে আমাদের এখানে মানে দেখতে পাচ্ছি অনেক ধরনের সামিয়া আছে, অনেক ধরনের না মানে অনেক সামিয়া আছে, কজ সিলেট থেকে আছে সামিয়া সাদিয়া, তারপর হচ্ছে এই যে এই এখানে সামিয়া আছে, রংপুর থেকে সামিয়া আছে আমাদের সাথে, নাটোর থেকেও কিন্তু সামিয়া আছে আমাদের সাথে, তারপর নীরা আছে মিরপুর থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। নীরা বলেছে ভাই আমার ধুলোবালি জমা বই গানটা প্লে করে দিন প্লিজ। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, যদি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দাদা ভাই আপনার কোথায়, আপনার শো শুরু হওয়ার একটু পরে আমি মেসেজ করেছি কিন্তু আপনি এখন পর্যন্ত পড়েননি, ঠিক আছে আর পড়তে হবে না, ভালো থাকবেন, এত রাগ করে মানুষ। আচ্ছা যাই হোক, আমাকে মেসেজ করেছিল কে, শ্রীতা, শ্রীতা এখানে রাগ করার কিছু নেই, আপনার মেসেজটা খুব উপরে চলে এসেছিল যার কারণে হয়তো বা পড়তে পারিনি, আর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাকে মেসেজ করার জন্য বা আমাকে লেখার জন্য, অবশ্যই আশা করছি এখন থেকে রেগুলার থাকবেন, অবশ্যই সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব, সবার সাথেই গল্প করব। যাই হোক, আরো অনেকে ছিলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি রোহিদি আছে আমার সাথে, আচ্ছা যাই হোক অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য, মিড ডে ফিলসের সাথে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আমরা একটা গান দিয়ে বিদায় দিব সবাইকে, যেন তোমারই কাছে গানটা শুনবো, শুধু তোমারই জন্য অ্যালবামের একটা গান, তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, টাটা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই রিদমের সাথে তো থাকতে হবেই, আর অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। এবং সিফাত কিন্তু হাজির হয়ে গেছে যথা সময়ে, যদিও কতদিন চক্কর বক্করে যথা সময়ে হাজির হতে পারিনি, তারপরেও আজকে কিন্তু যথাসময়ে চলে এসেছি। এবং অবশ্যই অনেক অনেক কথাবার্তা হবে, আড্ডা হবে, গান হবে চমৎকার সব, এবং আজকে একটা ধাঁধাও দেয়া হয়েছে। দেখা যাক আজকের মানে এই কুরবানি ঈদের পরে সবাই একদম ছুটি টুটি কাটিয়ে আসার পরে ব্রেন কতটুকু কাজ করতে মানে করছে আর কি, তো মস্তিষ্কটাকে একটু ব্যায়াম করাতে হবে। তো আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে, কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন, কি হতে পারে এটা? মানে কোন সে জিনিস যেটাতে প্রবেশ করা সত্যিই খুব সহজ কিন্তু সেখান থেকে বের হয়ে আসা সত্যি খুব কঠিন, এটার উত্তর কি হবে সেটা আপনি আমাকে জানাতে পারেন ফেসবুকে কমেন্ট করে আমাদের পেজে facebook.com/ilovedhakafm। এবং চাইলে SMS বা WhatsApp এর মাধ্যমে জানাতে পারেন আপনার কথাবার্তাগুলো আমাকে, মানে এই এটার উত্তরের সাথে সাথে অন্যান্য কথাও আপনি জানাতে পারেন, উত্তর নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি 2 ঘন্টা সময় দিলাম এই ধাঁধার উত্তর দেওয়ার জন্য বা নেয়ার জন্য, তো সেই ক্ষেত্রে 7টায় আমি ইনশাল্লাহ হয়তো বা একদম এটার যে সঠিক উত্তরটা সেটা আমি জানিয়ে দিব। তবে আপনি আমাকে SMS WhatsApp এর মাধ্যমে এই ধাঁধার উত্তর দিতে পারেন, আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। আবারও বলছি 01841904904। সো যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, সিফাত আপনার সঙ্গেই আছি, ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন এবং শুরু হয়ে গেছে ঢাকা মেট্রো 9040। আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকাল অমৃত। ওইখানে মানে ওয়েদার কেমন বলেন তো, ঠান্ডা না গরম? ঢাকায় কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম আছে গত কয়েকদিন ধরে, এবং বৃষ্টি হয়তো মানে প্রতি মুহূর্তেই মনে হয় যে বৃষ্টি মনে হয় আসবে, যেমন এখন মনে হচ্ছে যে সূর্যের আলো তাপ খুব একটা নেই কিন্তু মনে হচ্ছে যে একটা বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, মানে আসতে পারে কিন্তু সন্ধ্যার দিকে দেখবো যে না আসবে না, এরকম একটা অবস্থা হয়। এনিওয়ে দোয়া করি যাতে আসুক। আচ্ছা ভাইয়া, আমি কি কানাডা থেকে বলছেন, তারপর বন্ধুর নাম কি তোর বুঝি নাই, মানে এটা কি আপনার নাম না গানের নাম বুঝি নাই। আচ্ছা যাই হোক, সালিউর রহমান যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, এই গরমে মনটা ভালো তো? আজ আপনার কাকা আমার মামা আমাকে টায়ার্ড বানিয়ে দিয়েছে, ভেরি গুড, সূর্য কাকার কাজই এটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, একটু শরীরে ভিটামিন ডি নেন, এটাও একটু দরকার। আয় হায় রে, চরম গরম পড়ছে। সিফাত ভাই কি খবর, জয়েন হলাম। তমা ফ্রম সিলেট, আমাদের সিলেটি তমা যুক্ত হয়ে গেছেন। তমা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গরমে একটু হাসপাস অবস্থা আর কি। আচ্ছা তানহা নরসিংদী গানের রিকোয়েস্ট করেছেন কিন্তু গানের অনুরোধ

আমি রাখতে পারছি না, দুঃখিত বন্ধু। আরো আছেন আমাদের সঙ্গে সিবাদ ভাই, কেমন আছেন? আমি রেশমি চট্টগ্রামের, আমার কথা মনে আছে ভাই? ইয়াস রেশমি, মনে আছে আপনার কথা। আচ্ছা, আরো আছেন আমাদের সঙ্গে কে, এটা কে, নাম ঠিকানা কিচ্ছু নাই, দ্যাটস আমি আসলে পড়লাম না। এখানে আমাদের সানিম যুক্ত হয়ে গেছেন, সম্ভবত সানিমই তো হবে এটা। হ্যাঁ ইয়াস সানিম, সানিম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং আমি এখন চলে যাব গানে, চমৎকার একটি গান আমার প্লেলিস্টে প্রথমেই ওয়েট করছে আপনার কানে যাওয়ার জন্য। সেটা হচ্ছে কণার গান খামোখাই ভালোবাসি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

শুনছিলাম চমৎকার একটি গান, মন দরিয়া বাই পাপন এন্ড দোলা, এবং মিউজিক করেছিলেন অদিত, যার মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা পেয়েছি হচ্ছে এই যে এই ঈদে যে রিলিজ হলো মালিক সিনেমাটি, আরফিন শুভ মিম তারা ছিলেন এবং সাইফ চন্দনের সম্ভবত এটা তার ডিরেকশনে, এবং বরাবরই আসলে অদিত মিউজিকে কিন্তু একটা অন্যরকম একটা টেস্ট দিয়ে থাকেন, তার গানে আমরা পেয়ে থাকি এবং তার পুরো একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা এবার পেয়ে গেছি, এবং সাথে কিন্তু রকস্টার ছিল, রকস্টারে আবার মিউজিক করেছেন হচ্ছে নীরব, যেটা আপনি অলরেডি ভালোবাসা বাংলাদেশে দেখেছেন ওই গল্প নিয়ে। তো এবার সিনেমা হলে কিন্তু বেশ অনেকগুলো মুভি বের হয়েছে, যেমন মালিক, রকস্টার, তারপর হচ্ছে আপনার রোহিত, তো সবগুলো ছবি আমরা চাই আসলে, যে আমাদের বনলতা সেন, তো আমাদের আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা সিনেমা এক একটা এক এক জনরার হোক, এবং যে যে জনরার সেই জনরাটা যেন উপভোগ করতে পারে, মাস পিপলের জন্য অবশ্যই সিনেমা হোক, সেটা আমরা চাই যে একদম কমার্শিয়াল মশালাপূর্ণ। তবে কমার্শিয়াল মশালাপূর্ণ যদি বড় ছবির কথা বলি, এইবার যেমন মালিককে বলা যেতে পারে যে না মশালাদার মুভি, কিন্তু রকস্টার হচ্ছে আবার একটু মিউজিক ঘরানার লাভ স্টোরি এরকম। যদি আমি এখনো পুরোপুরি হলে যেয়ে সিনেমা দেখতে পারিনি, কিন্তু যতটুকু রিভিউ যতটুকু পড়াশোনা করেছি ততটুকু মনে হলো, তো আপনার কেমন লাগলো যদি আপনি জেনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন, এবং আজকে অবশ্যই আপনি ধাঁধার উত্তরটাও কিন্তু দিতে পারেন। আজকের যে ধাঁধাটি, ধাঁধাটি হচ্ছে কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন, কি হবে এটার উত্তর? কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন, এই উত্তরটাই আমাকে পাঠিয়ে দিবেন অবশ্যই 01841904904 এই নম্বরটিতে, অথবা আমাদের ফেসবুকের পেজে facebook.com/ilovethakafm। আমাদের অহনা ইসলাম যুক্ত হয়ে গেছেন, শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? শুভ বিকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা আপনি কেমন আছেন, ঈদ কেমন গেল? তহিদুল ইসলাম, ও উস্তাদ আপ এক সচ্চা আদমি হ্যায়, ও তাই নাকি, ওকে, বনশ্রী থেকে শুনছেন আমাদের। উস্তাদ কেমন আছেন? উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। তহিদুল কেমন আছেন আপনি, ঈদ কেমন গেল? অর্চনা রায়, কি গো ভাইয়া আছো, কেমন ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো এই যে সবার সঙ্গে ছিলাম, সব মিলিয়েই আর কি ভালো ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। সুমাইয়া শিফা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া যুক্ত হয়ে গেলাম আপনার সাথে, ধন্যবাদ সুমাইয়া শিফা। আরো আছেন আমাদের সঙ্গে ফাতেমা জাহান মদিনা, বদলে গেছে গানের কথা, পাল্টে গেছে সুর, প্রেম তো এখন রাস্তার মোড়ে, প্রেমিক বহুদূর, নকল প্রেমিক হাজার মেলে, আসল প্রেমিক মেলে না, প্রেমের ভাষা বদলে গেছে, আই লাভ ইউ বলে না, তাহলে কি বলে? ভাষা বদলায় নাই, ভাষা ঠিকই আছে, রেয়ার কেস আগেও ছিল যে সত্যিকারের ভালোবাসার পর সবাই আসলে যখন প্রেমে পড়ে তখন এটা ধরেই নেয় যে না এটা সত্যিকারের প্রেমী, কিন্তু যখন ধরা খায় বা যখন ছেঁকা খায় তখন চিন্তা করে যে না ওর জন্য আমি ছিলাম না, আমার জীবনে একটা ভুল ডিসিশন ছিল। তো এটার হওয়ার কারণ হচ্ছে আমরা ফিউচার জানি না, এবং ফিউচার সৃষ্টি করতে জানে না একমাত্র, আমরা শুধু দোয়া করতে পারি এবং নিজের মতো করে আসলে যে কোনটা বেটার হয় এবং যেটাতে আসলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না এমন কোনো কিছু, এবং নিজে ক্ষতিগ্রস্ত হব না এমন জায়গায় আসলে আপনার ভেবে চিন্তে আগানো উচিত। এই জন্য পড়াশোনাটা খুব বেশি পরিমাণ দরকার, আপনার কোথায় কোন সিদ্ধান্ত নিতে হবে, কোথায় কোন জিনিসটা কি বুঝাতে চাচ্ছে, এই ব্যাপারগুলো জানার জন্য আপনার কষ্ট করে হলেও একটু স্টাডিটা করে যেতে হবে, এটা হচ্ছে আর কি মূল কথা। তো আমি যদি মদিনার কথায় যাই যে নকল প্রেমিক হাজার, নকল প্রেমিক তো মিলবে, হাজারটা মিলবে, হাজার লাখে মিলে, এবং প্রেমের ভাষা বদলে গেছে, লাভ ইউ বলে না, এইটা মনে হয় না, লাভ ইউ আসলে এটা মানে প্রথম থেকেই চলে আসছে, সামনেও চলবে হয়তো বা, লাভ ইউ না বললে কেমনে কি, হয়তো বা লাভ ইউ বলার ধরনটা অন্যরকম হয় কিন্তু বিষয়টা লাভ ইউই থাকে। এনিওয়েজ অনেক অনেক ধন্যবাদ ফাতেমা জাহান মদিনা আপনাকে আমাদেরকে সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। এদিকে আমাদের অমৃত বোস লিখেছে বিশাল গরম কলকাতায়, ওকে, মানে সব জায়গায় গরম আছে। আর এদিকে আছে আমি আবদুল্লাহ নুমান, অষ্টম শ্রেণীর একজন ছাত্র, আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বলছি, আমার রোল 4, 7 তারিখে স্কুল খুলবে, তার কয়েকদিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা আর বৃত্তির ক্লাসও প্রত্যেক দিন কোনো না কোনো সাবজেক্টে পরীক্ষা থাকে, আবার 9 তারিখ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ, 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল, আমি ব্রাজিল সাপোর্টার, তুমি কি সাপোর্ট করো, আমাকে কিছু পরামর্শ দাও, কি করবো? সবার প্রথমে পরামর্শ হচ্ছে যে আপনি পড়ালেখাটা ঠিকঠাক মতো করবেন, কারণ এটা একমাত্র আপনার জীবনে প্রত্যক্ষভাবে আপনার জীবনে কাজে আসবে। আর্জেন্টিনা জিতলো আপনার জীবনে কাজে আসবে না, ব্রাজিল জিতলো আপনার জীবনে কাজে আসবে না, ওদিকে বাংলাদেশ ক্রিকেট জিতলো আপনার জীবনে কোনো কাজে আসবে না, এটা আপনার এন্টারটেনমেন্ট একটা বিষয়, যে আপনার একটা সুন্দর সময় কাটলো, আপনি একটা গর্ব করার মতো একটা জায়গা পেলেন যে না আমাদের বাংলাদেশ খেলছে, আমাদের বাংলাদেশ জিতেছে, সেটা আছে, কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি নিজেকে গড়ে তোলেন আগে, সেটাও তো দেশের জন্য ভালো, যে না আমাদের দেশের একজন নাগরিক, আমাদের দেশের একজন সন্তান, তিনি খুব ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো জায়গায় গেছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে, তাই না?
তো একদম এক কথা যদি বলতে চাই, আপনার সবার প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত আপনার পড়ালেখাকে, তারপর হচ্ছে আপনার ফুটবল, তারপরে ক্রিকেট, তারপরে যা খুশি তাই, ঠিক আছে? তো তার আগে আর কোনো কিছুই না, তো আপনি পরামর্শ চাচ্ছিলেন, অ্যাজ এ বন্ধু হিসেবে, ভাই হিসেবে বলতে পারেন যে আমি আপনাকে এইটাই বললাম যে ক্রিকেট ফুটবল এগুলো সবই থাকবে, আপনার স্টাডি যেহেতু সামনে যেহেতু পরীক্ষা, তো সেক্ষেত্রে পড়ালেখাটাও আপনার করে যেতে হবে এবং এটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? চলে যাবো গানে, যে গানটি শুনবো সেটা হচ্ছে ডেজার্ট রোজ বাই স্ট্রিং স্টিং। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: Osaka Metro 9040. Let's talk more music. House music.
1: আচ্ছা, যে কথাটা বলতে আবার আসলাম, ঢাকা এফএম এর দুইটা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন তো? আর যদি না করে থাকেন নো প্রবলেম, অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এখনই আপনি করে ফেলতে পারেন। একটা হচ্ছে youtube.com/ilovedhakafm এবং আরেকটি হচ্ছে youtube.com/dfm904, মানে ঢাকা এফএম 90.4 লিখে আপনি পেয়ে যাবেন। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ঘুরে আসুন, আর আপনার অবশ্যই ভালো লাগবে আশা করছি। শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সিফাত আছি আপনার সাথে, আপনি আছেন কিনা জানিয়ে দিতে পারেন আমাকে 01-844-904 এই নম্বরে।

0: You're listening to Tarka FM 90.4. উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
2: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি। ইউটিউবের কথা তো বলেই দিয়েছি, ফেসবুকের কথাটা আরো একবার বলতে চাই। facebook.com/ilovedhakafm এটা হচ্ছে আমাদের পেজ। এখানে কিন্তু আপনি একটা ধাঁধা পেয়ে যাবেন পোস্ট আকারে, সেই পোস্টের নিচে কিন্তু আপনি আপনার উত্তরটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে, কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন, এটার উত্তর কি হবে? সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। আর যদি অ্যাপে শুনে থাকেন তাহলে তো টিউন করে নেই, আপনি প্লে করে রেখেছেন বা অন করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা অ্যাপটা ডাউনলোড করেছেন। আর যারা করেননি তারা কিন্তু এখনই ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমাকে হচ্ছে অনেক বন্ধুরা লিখেছেন, তবে আমি SMS গুলো আগে পড়বো, কারণ আমাদের বন্ধু সারা হাজারিবাগ থেকে তিনি লিখেছেন, কি লিখেছেন দেখি। আমি অনেকদিন ধরে শুনি, SMS করি না আপনাকে কখনো, কিন্তু যাদের SMS করেছি তারা পড়ে না। তো মানে এটাকে কি বলবো, আমি আসলে বুঝতে পারছি না আসলে যে এখন কি ধরে নিব, যে তারা পড়েনি বলে আপনি আমাকে SMS করলেন, নাকি আমার আমাকে বা আমাদের আয়োজন পছন্দ হয়েছে বলে করেন, সেটা আমার প্রশ্ন আপনার প্রতি। আচ্ছা, এখানে আছেন আমাদের যে বন্ধু, আমাদের সালিহুর, ধাঁধার আনসার একটা দিয়েছেন, ওকে আরে ভাই আপনি ভিটামিন ডি নিতে বলছেন, এই গরমে গিয়েছিলাম মাইকিং করতে, আই হায় রে। যাই হোক, গরমের পাশাপাশি একটু বাতাসও ছিল, কিন্তু গ্রামের রোডগুলোতে ধান ভুট্টা আর পোয়াল শুকাতে দিয়ে ওই জায়গাগুলোতে এত তাপমাত্রা খারাপ হয়েছে যে বলার মতো না। হ্যাঁ, এমনিও অনেক গরম, তার মধ্যে আপনি যেভাবে বিবরণ দিলেন নিঃসন্দেহে সে জায়গায় অনেক বেশি পরিমাণ গরম। যাক, বেশি বেশি করে পানি পান করবেন সালিহুর, এবং সুস্থ রাখবেন নিজেকে, ঠিক আছে, আগে নিজের সুস্থতা। ভাইয়া আমি তাহসিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ধাঁধার উত্তর হবে, তারপরে তিনি উত্তর, এটা কিভাবে ভাবলেন আপনি, যাই হোক তারপরে চিন্তা করেন আরো। গুড আফটারনুন দাদাই, আমি আপনার ছোট বোন লিপ্তি। লিপ্তি কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি আনসার বলেছেন একটা, আচ্ছা আমি আনসার গুলোতে এখন বলবো না, এমনি জেনে রাখছি আর কি। আচ্ছা, ঈদের সকল প্রোগ্রাম শুনেছি, ভালোই হয়েছে, ঈদ ফুল হাউস একটু বেশি ভালো লাগছে, বিশেষ করে সিফাতের দুষ্টামি ফাটাফাটি, থ্যাংক ইউ। ঈদ ফুল হাউসে আমাদের আসলে মজাটাও সেরকম হয়েছে, একদম ন্যাচারাল, সেখানে কোনো আর কি বলে আর্টিফিশিয়াল কিছুই ছিল না। তো সেটা স্টার্টিং আপনি যেটা দেখেন সেই স্টার্টিংটা আসলে আমি নিজেও জানতাম না যে স্টার্টিংটা এরকম হবে, এটা পরে ইনস্ট্যান্টে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি শুনেছেন, দেখেছেন, হয়তোবা যদি না দেখে থাকেন এখনো কিন্তু দেখে নিতে পারেন আমাদের ফেসবুকে। ঈদের সকল প্রোগ্রাম শুনেছি, ভালোই হয়েছে, ঈদ ফুল হাউস একটু বেশি ভালো লাগছে, বিশেষ করে সিফাতের দুষ্টামি ফাটাফাটি, থ্যাংক ইউ। ঈদ ফুল হাউসে আমাদের আসলে মজাটাও সেরকম হয়েছে, একদম ন্যাচারাল, সেখানে কোনো আর কি বলে আর্টিফিশিয়াল কিছুই ছিল না। তো সেটার স্টার্টিং আপনি যেটা দেখেন সেই স্টার্টিংটা আসলে আমি নিজেও জানতাম না যে স্টার্টিংটা এরকম হবে, এটা পরে ইনস্ট্যান্টে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি শুনেছেন, দেখেছেন, হয়তোবা যদি না দেখে থাকেন এখনো কিন্তু দেখে নিতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের মানে ইউটিউবে আপনি পেয়ে যাবেন এই শোটি।

থেকে ইচ্ছে করে দুঃখ দেয়া হয়, আমি মনে করি সেখানে না থাকাটাই ভালো। সিফু দাদা শুনছি আফরিন, আফরিন শুধু গা বাঁচিয়ে চলার জন্য যদি পৃথিবীতে আসেন তাহলে আসলে সবসময় সমস্যার মধ্যে পড়বেন। একটা সমস্যা সামনে আসলো, আপনি বললেন যে না এটাতে পড়তে পারি, আমি চলে গেলাম। দেখেন কিছু কিছু সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখা খুবই দরকার, মানে শুধু শুধু আগ বাড়িয়ে সেইখানে না যাওয়াটাই বেটার। কিন্তু আপনার জীবনের যে ব্যাপারগুলো, জীবন তো আপনার মানে সবসময় ফুলের পাপড়ি বিছানো থাকবে না, এটার ভিতরে কাঁটা থাকবে, এটার ভিতরে অভিমান থাকবে, দুঃখ থাকবে, ঘৃণা থাকবে, কষ্ট থাকবে, সব কিছু মিলিয়ে থাকবে। সেখান থেকে আপনি গা বাঁচাতে পারবেন না, যদি বাঁচান তাহলে পরবর্তীতে যে আপনার আসলে এটা ফেস করতে হবে। তা আপনি বলেছেন যে যেখানে যা ইচ্ছে করে দুঃখ দেওয়া হয়, মানে দুঃখ এখন আপনি দুঃখ পাওয়ার ব্যাপারটাও একটা ব্যাপার আছে আফরিন, যে দুঃখ আপনি কিভাবে পাচ্ছেন। আপনি জিজ্ঞেস করলেন কাউকে কেমন আছো, সে হয়তো একটু রুডলি বললো যে হ্যাঁ আছি, এটাতে আপনি দুঃখ পেলেন, ঠিক আছে, তো এটাও কিন্তু দুঃখ। আবার কেউ কাউকে হারিয়েছে জীবনে, খুব ইম্পর্টেন্ট কাউকে হারিয়েছে, সেটাও একটা দুঃখ। তো আপনি দুঃখকে ডিফারেন্সিয়েট কিভাবে করবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই সুখ দুঃখ সবকিছু নিয়ে থাকবে। পড়াশোনা করে আফরিন নিজেও অনেক আমার মনে হয় ব্রিলিয়েন্ট, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের চিন্তা দিয়ে যেটাকে সলভ করতে পারবেন সেটাকে সুন্দরভাবে সলভ করবেন, এটার জন্য অবশ্যই আমরা অনেক দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম, মিরপুর থেকে নিদ্রা শুনছি, সুন্দর নাম, অনেকদিন পর আনসার মেবি, আচ্ছা আনসার দিয়েছেন, ওকে আরো ভাবেন। নিদ্রা, নিদ্রা নামটা শুনুন, আপনি সারাদিন ঘুমান নাকি? নিদ্রা অর্থ তো ঘুম। আচ্ছা হালিমা আছেন রংপুর থেকে, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি হালিমা। ভাইয়া আমাদের এখানে বৃষ্টি হওয়ার পর একটু গরম কমেছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে, ও গড, যে রংপুরে বৃষ্টি হয়ে গেছে না? ওকে আচ্ছা একটু দোয়া করেন আমাদের জন্য, আমাদের ঢাকায় যেন বৃষ্টি হয়। আচ্ছা ভাইয়া ফারিয়া বলছি, তোর ওই চাঁদ বদন হলুদ লাগাইয়া, ভাইয়া ফারিয়া বলছি। আচ্ছা খুব ফর্চুনেটলি এই গানটা আমার প্লে লিস্টে আছে এবং একটু পরেই আছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা আমাদের সঙ্গে ভাইয়া, আমি আকলিমা, আমার SMS পড়েন না, পুরান কি কই গেল, পুরান ডায়লগ যে SMS উপরে চলে গেছে। আচ্ছা নতুন ডায়লগ দিন, আপনার SMS নিচে চলে গেছে নতুন, এটা একদম। আচ্ছা ভাইয়া আমি মাহফুজ রংপুর থেকে, কি অবস্থা, আফরিন আফরিন সংটা শুনতে চাই, কিন্তু বন্ধু আমি রিকোয়েস্টে গান আসলে প্লে করি না, সো সেই ক্ষেত্রে আসলে আপনার পছন্দের গানটা যদি আমার প্লে লিস্টে থাকে তাহলে প্লে হবে। তারমিন আছেন আমাদের সঙ্গে, তারমিন একটা উত্তর দিয়েছেন, বলবেন না আপনি যে এটা এটার উত্তর, মানে আমি তারমিন তারপর উত্তর দিয়ে দিয়েছে, আমি তো বলে দিতে নিয়েছিলাম এখনই। যাই হোক না, তা এত খুশি হওয়ার কিছু নাই যে এটা হয়েছে এমন না বিষয়টা। আচ্ছা সিরাজ ভাই জানো আমি প্রেম করছি, ছেঁকা খাইছি, যে আচ্ছা ছেঁকা দিছে ও তো সুখী আছে কিন্তু আমি পুরো পাগল হয়ে গেছি, কিছুতেই ভুলতে পারছি না। আসলে ব্যাপারটা হয়েছে কি জানো, যে প্রপোজও করলা তুমি, ব্রেকআপও করলা তুমি, আর বিনা পয়সায় নাটক দেখলাম আমি, আজও সেই নাটকের সুখী আছি, কি করি ভাই। তা আপনি নিজেই তো বলছেন যে আপনি নাটক দেখছেন, তো নাটকটাকে নাটকের মতো দেখেন, এটাকে জীবনের সাথে মিলাচ্ছেন কেন, তাই না? আপনি নিজেই নিজেই তো বললেন যে মানে ধরেন আপনি একটা কথার কথাই বলেছেন যে প্রেম করলা তুমি, প্রপোজ করলা তুমি, ব্রেকআপ করলা তুমি, আর নাটক দেখার জন্য, তা আপনি ওইটাকে ওইভাবেই দেখেন যে এটা আসলে একটা নাটকই ছিল, এই নাটকটা আমার জীবনে একটা শিক্ষা দিয়ে গেছে এবং এই শিক্ষাটা আমার সামনে কাজে লাগবে, ঠিক আছে। আমি সামনে যদি কখনো আবার মানে প্রেমে পড়ি, আবার কারোর জীবনে আমি কাউকে জীবনসঙ্গী হিসেবে নেই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি এই ব্যাপারগুলো চিন্তা করবো যে মানুষ আসলে কীভাবে কথা বলে এবং কীভাবে কথাকে ঘুরিয়ে ফেলে, ঠিক আছে। হ্যালো শিবু ভাই, আমি রংপুর থেকে সঞ্জনা, তোমার জন্য আমার লাল গোলাপের ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ সঞ্জনা। সঞ্জনা একটা ফিল আছে, বলিউডের সিনেমার নায়িকাদের নামের সাথে অনেক একটা মিল আছে। ভাইয়া ভালো আছো, বাসার সবাই ভালো আছে? জিনিয়া জানা, জিনিয়া জানা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, ফিরে এসে না হয় আরো কথাবার্তা হবে। যে গানটি শুনবো তানজিল মিসবার কণ্ঠে, সেটা হচ্ছে কি সোনাবন্ধের গায়ে, চমৎকার একটি গান, এবং চাঁদ বদনের রিকোয়েস্ট করেছিলেন আমরা, তারই একটা গান, মানে নতুন এই গানটা বেরোচ্ছে, আমি বলেছিলাম যে ফর্চুনেটলি আমার প্লে লিস্ট আছে ওই গানটা না, মানে ওই সিঙ্গারের গানটা আছে, এটা বলতে বলে ভুলে গিয়েছিলাম, দুঃখিত। যাই হোক এই গানটা শুনেন, উপভোগ করেন, নাচানাচি করেন একটু, এবং ফিরছি একটু পরে আরও আরও কথাবার্তা নিয়ে। দাদারা একটু বলে দিই আরও একবার, কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন, কী হবে এটার উত্তর আমাকে জানিয়ে দিন। আমি চলে যাচ্ছি গানে, সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

শুনছিলাম পিন্টু ঘোষের আন্ধা, চমৎকার একটি গান। এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। পরন্ত বিকেলে সূর্যের রং একেবারে লাল হয়ে গেছে, মানে সে একেবারে মানে কি রাগ করে যাচ্ছে নাকি মানে লজ্জা পেয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আপনার কি মনে হয় সেটা আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আজকের যে ধাঁধাটি দিয়েছি সেই ধাঁধাটির উত্তর আমাকে জানাতে পারেন। আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে, কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন, এটা কি হবে? কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন হবে? মনে বেশি কঠিন হয়ে গেছে তাই না? অনেক বন্ধুদের দেখছি যে মানে খুব মানে কি বলে এটাকে, যে যারা খুব কনফিডেন্টলি উত্তর দেয় তারাও আজকে কনফিউজ। যাই হোক, একটু চেষ্টা করেন, আর 30 মিনিটসের মতো আছে, তো এই 30 মিনিটস আশা করি আপনি পেয়ে যাবেন অবশ্যই। অহনা লিখেছেন, আমাকে ছোটবেলায় কোরবানি ঈদ উদযাপন করতে দাদুর বাড়ি যাওয়া হতো, তখনকার ঈদগুলো খুব আনন্দদায়ক ছিল, এখন ওরকম আনন্দ হয় না। আসলে সবার সাথে মিলে ঈদ উদযাপন করার মজাই আলাদা, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে তাই খারাপ লাগে। ইয়াস, এটাই হয় আসলে। আপনি দেখবেন যে এখন যারা এই জেনারেশনে যারা আছেন বা আমাদের পর যারা আমাদের জুনিয়র যারা আছেন তারা কিন্তু আবার মোটামুটি ধরেন এই মজাটা পাচ্ছে। এটা আসলে বিষয়টা কি সময়ের ব্যাপার না, বিষয়টা হচ্ছে মানে আমাদের এইজের ব্যাপার, আমাদের সময়ের ব্যাপার, আমাদের দায়িত্বের ব্যাপার। প্রতিদিন আপনার নতুন নতুন দায়িত্ব আসছে আপনার মাথায়, হয়তো বা কিছু আপনি জানতে পারছেন, কিছু এমনি আপনি বুঝতে পারবেন পরে যে না দায়িত্বটা আমার উপর চলে আসছে। তো এইটা যখন চলে আসে না তখন আসলে ওই ছোটবেলার যেই মন মানসিকতাটা থাকে ওইটা আস্তে আস্তে রিমুভ হতে থাকে জীবন থেকে। তো যাই হোক, তারপরও ঈদ সামনেরগুলো ভালো কাটুক। এবং খুব সুন্দর একটা কথা বলেছেন, স্মৃতিকাতর হলাম, এবং এটা তো সময়ের সাথে সাথে অবশ্যই পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন। যেমন আগে আমি বলেছিলাম আমাদের ঈদের আয়োজনগুলোতে আমার বাবা চাচা তাদের সঙ্গে আমি কোরবানির গরু কিনতে যেতাম, এবং সেটা বানানো থেকে শুরু করে বিলি করা পর্যন্ত আর কি আমাদের উপরেই দায়িত্ব থাকতো, আমার উপরে থাকতো, বিশেষ করে আমি আমার ছোট ভাই বোন যারা আছেন এবং আমার চাচাও থাকতেন এটার ভিতরে। সো হঠাৎ করে মনে পড়ে গেল আপনার এই কথা থেকে। তো যাই হোক, আপনার সামনের ঈদগুলো সুন্দর কাটুক, আমরা এটাই চাই। এবং আপনার যেই এখন পরিবার আছে সেই পরিবারকে নিয়ে তখন তারাও আরও ম্যাচিওর হয়ে যাবে আগামী বছর ইনশাল্লাহ, তো তখন আরও মজা হবে আশা করি। তিনি মুভি দেখেছেন কিনা জিজ্ঞেস করেছিলেন, না আমি মুভি আসলে এইবার ঈদে আসলে আমার দেখা হয়নি তেমন, তবে আমি এইবারের ঈদে গত মুভিটা দেখেছি যেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, এবং আমার কাছে অসম লেগেছে। আর আমার অনেক প্রিয় একজন লেখক, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার, যাকে আমরা হারিয়েছি, এবং তারই গল্প অবলম্বনে সেই বনলতা এক্সপ্রেস, এবং খুবই চমৎকারভাবে প্রেজেন্ট করেছে। আমি নস্টালজিক হয়ে যাচ্ছিলাম সেখানে, ডায়লগ এবং তাদের যে অ্যাক্টিং সুপার ছিল, স্পেশালি মোশারফ করিম জোস। যাই হোক, এবং রাজক, তো যারা যারা দেখেননি বনলতা এক্সপ্রেস দেখে নিতে পারেন, পুরো একটা ফ্যামিলি সিনেমা, তো পুরো পরিবার নিয়ে আসলে উপভোগ করতে পারবেন, এবং আপনার খুব টান টান একটা উত্তেজনা কাজ করবে, এবং লাস্টের দিকে যে আপনি দেখবেন একটার পর একটা রিভিল হতে থাকবে সবকিছু, এটা আরেকটা মজার ব্যাপার। এটাই হচ্ছে মুন্সিয়ানা, একজন ডিরেক্টর একজন স্ক্রিপ্ট রাইটারের। ওকে, সো আমরা পরবর্তী যে অঙ্কুর বড়ুয়া লিখেছেন, কেমন আছেন, আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান। থ্যাংক ইউ অঙ্কুর, কেমন গেল আপনার সময় ঈদের ছুটি? জিশান লিখেছেন, ভাই টেনশন করার কিছু নাই, আমি আপনার সাথে নাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এখন আমার টেনশন হচ্ছে না। অর্চনা রায় লিখেছেন, আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে বিকেলবেলা এলাকার সব দাদরা কাকুরা আচ্ছা ফুটবল খেলে, ওকে, ওরা সবাই খেলছে আর আমরা সবাই ওদের খেলা দেখছি আর তোমায় শুনছি। মানে এটা অসম একটা ব্যাপার যে তারা এখনো ফুটবলটাকে ধরে রেখেছে। আমি এটাকে দেখতাম, আমার মামাদের ক্ষেত্রে দেখতাম যে মানে তারা হচ্ছে খুব মানে বড়, তখন তো অবশ্য আমরা ছোট, তারা তো তখন আমাদের এইজের হয়তো বা আরো আর একটু ছোট বা আর একটু বড় হবে, তো তখন দেখতাম যে সবাই যখন ফুটবল খেলে ক্রিকেট খেলে অন্যরকম একটা ব্যাপার, ওইখান থেকেই অ্যাট্রাকশনটা তৈরি হয় খেলার প্রতি, বা খেলা মানে নিজে খেলবো এরকম একটা ব্যাপার আসলে তৈরি হয়। তো আপনার এই কথা থেকে মনে পড়লো যে এই যে যারা আছেন যে সবকিছু একটা পারফেক্ট একটা সময় রেখেছেন যে সকলে মিলে একসাথে খেলাধুলা করবে অথবা আড্ডা দিবে, এটা একটা চমৎকার জিনিস, এটা খুবই ভালো, এবং আপনারা এনজয় করছেন এটা শুনে আরো ভালো লাগছে। আচ্ছা রাবেয়া মুমু, হাই ভাইয়া, হ্যালো রাবেয়া। আচ্ছা ঈদের পর প্রথম আপনার প্রোগ্রাম শুনছি, এটা হচ্ছে অনা লিখেছেন, ঈদ মোবারক ভাইয়া, আপনার ঈদ কেমন কাটলো এটা বললামই আমরা। আচ্ছা এদিকে আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা কি লিখেছেন দেখি, এখানে আছেন ঈদ কেমন কাটলো, এটা হচ্ছে আমাদের মুমু, গরম কেমন সিলেটে? আজ প্রচুর গরম, গরম মোটামুটি ভালোই আছে, ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। তো মুমু আপনার ঈদ কেমন গেল সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সিওয়াদ ভাইয়া, কেমন আছেন? অঙ্কুর বড়ুয়া আমাদেরকে
লিখেছেন এবং অঙ্কুর বড়ু একটা উত্তরও দিয়েছেন, উত্তরটা এখনই বলছেন, আরেকটু ওয়েট করতে হবে, 30 মিনিটসের মধ্যে জানিয়ে দিব। এখানে লিখেছেন আর যে সিফাত কিং, কেমন আছো? আরে কিং হয়ে গেছি নাকি আমি, কবে হলাম? যাই হোক, তোমাকে শোনার জন্য আজকে আসলাম, না হলে কালকে আসতাম রংপুরে। এতদিন খুব মজা হয়েছে তাই না? তাসনুবা ফ্রম রংপুর। তাসনুবা, ইয়াস, আমরা আসলে প্রতিটা সময় এনজয় করার চেষ্টা করি, তো সবসময় সবগুলা সময় তো আর একই রকম ভাবে এনজয় করা যায় না, তারপরে চেষ্টা করি যে না ভালো থাকার জন্য, হ্যাপি থাকার জন্য, এটাই হচ্ছে আর কি মূল বিষয়। এবং আমার বন্ধুদেরকেও আমি বলি যে জীবনে চলার পথে অনেক কিছুই আসবে, অনেক কিছুই ঘটবে, সবগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সামনে যেন এটা না হয়, বা মানে খারাপ কিছু যদি হয়, নেতিবাচক কিছু যেন না হয়, আপনি যেন নিজের বুদ্ধিমত্তা দিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা মুহূর্ত। আমরা অনেক সময় কষ্ট পাওয়ার সাথে সাথে নিজেরা এমন ভাঙা ভাঙি, আমাদের দেখা দেখি আমাদের পরিবারের সবাই ভেঙে যায়। সো ওই জায়গা থেকে স্ট্রং হতে হবে, এটা হচ্ছে আর কি মূল বিষয়। আচ্ছা, এখানে আরেকজন বন্ধু আমাদের, তিনি কি করেছেন দেখি একটু, তিনি মনে হয় একটা ছবি বা কিছু পাঠিয়েছেন, কিন্তু বুঝতে পারছি না আসলে ছবিটা আমি। আচ্ছা যাই হোক, SMS এর মাধ্যমে অনেক বন্ধু আছেন, তাহলে আনসার কি এইটা হবে? বন্ধু এইটা তো প্রশ্ন করা যাবে না, কি হবে এটা তো আমি প্রশ্ন করেই দিয়েছি, আপনি না উত্তর দিবেন, আমাকে জিজ্ঞেস করলে কেমনে? আপনি নিজে নিজে চিন্তা করেন, আমি তো বলবো না এখন কিছু। ভাই আমার ফোনে টাকা নাই, এর কারণে কি শর্ট করে লিখছি। আচ্ছা সরি, আমার উত্তর হয়েছে, এর কারণে শর্ট করে লিখেছি। ও আচ্ছা, তারমিন লিখেছিল। আচ্ছা ওকে, তারমিন বুঝতে পারলাম, থ্যাংক ইউ এই যে ক্লিয়ার করে দেওয়ার জন্য, নাহলে আমি সারা জীবন ভুল বুঝে থাকতাম আপনাকে। আচ্ছা এখানে লিখেছেন, ভিডিওতে দেখছি খুব সুন্দর লাগছে, আর অসহায়দের তো ভালোই সহযোগিতা করেন, গুড, এভাবে পিটাতে থাকেন তোমা না। এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম অনেকেই থাকে যে শুধু ভিডিও করার জন্য মানে ওই শটটুকু ভালো রাখে, বাকিটা সময় টর্চার করে। আবার এরকম কিছু অসহায়ও দেখবেন যারা অ্যাকচুয়ালি অসহায় না, মানে হুদায় আর কি দেখবেন যে টাকা কামানোর জন্য আসলে বসে পড়বে। তো সব মিলিয়েই আসলে বেসিক্যালি রিলসটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি দেখেছেন আমাদের তমা, অবশ্যই আমাদের তমা সবসময় অ্যাক্টিভ থাকে। সিফাত ভাই উত্তর। আচ্ছা ফারুক লিখেছেন বুধ গ্রহ থেকে, ফারুক আর একটু চিন্তা করেন। নাবিল আছেন আমাদের সঙ্গে, নাবিলকে লিখেছেন, তোমার নাম মুকুল, ডাক নাম সিফাত, এর আপনি যেভাবে ভাবেন, ওই যে আমাদের ভিডিওটা দেখেন ওইটার ভিতরে বলা আছে কে মুকুল কে সিফাত। এবং লিখেছেন ছাড়লে ভালো। আচ্ছা নাবিল, আমার প্লে লিস্টে যদি থাকে অবশ্যই প্লে হবে, আর না থাকলে আসলে আমি ব্র্যাক করে প্লে করতে পারবো না, সেটাই আর কি বলেছিলাম। এনিওয়ে অনেক কথা বলে ফেললাম, আমার মনে একটু গানে যাওয়া দরকার। যে গানটা শুনবো সেটা হচ্ছে জেসন রুলার গান স্টুপিড লাভ। শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

এই ঘন্টারও শেষের দিকে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সকলকে, আমার সকল বন্ধুকে শুভ সন্ধ্যা। আজকে একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর দেওয়ার জন্য আপনার হাতে সময় আছে আর মাত্র 10 থেকে 11 মিনিট। সেটা হচ্ছে, কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন, কি হবে এটার উত্তর? কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া অনেক কঠিন, তো সেটার উত্তরই জানতে চেয়েছিলাম। অনেক বন্ধু আমাকে উত্তর দিয়েছেন, তবে মনে হচ্ছে আজকে যে এটা খুব কঠিন। এবং আমাদের জান্নাত, তিনি 5টা উত্তর দিয়েছেন, আসলে উত্তর দিয়ে তারপরে হাসির মুখ দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু ভুল করেছেন জান্নাত। সেটা হচ্ছে যে 5-6টা উত্তর তো সবাই দিতে পারে, আপনার তো একটা দিতে হবে, যে কোনো একটা, যে কোনো একটা উত্তর আপনার দিতে হবে। সো টাইম আছে আর যেহেতু 10 মিনিটের মতো, সো আপনি যে কোনো একটা এখান থেকে 5টা থেকে যে কোনো একটা উত্তর আপনি অবশ্যই পিক করে পাঠাবেন। এখানে যারা আছেন আমি একটু দেখি আমাদের ফেসবুকে, ঠিক বলেছেন ভাইয়া, বনরত এক্সপ্রেস সিনেমাটি খুবই সুন্দর, আমি 2 বার দেখেছি মোবাইলে, শেষের দিকগুলো খুবই ইমোশনাল ছিল, গতবার উৎসব সিনেমাটা খুব ভালো হয়েছে। ইয়াস, উৎসব আমি দেখেছি এবং একই ডিরেক্টরের ছিল। বনরত এক্সপ্রেস দেখে অনেক আগের কয়েকটি ছবির কথা মনে পড়েছিল, যেমন আমার আছে জল, শ্রাবণ, মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, এই ছবিগুলো দারুণ। হ্যাঁ, এবং সেগুলো হুমায়ুন স্যারের, সো সেক্ষেত্রে আসলে তার একটা বৈশিষ্ট্যই ছিল, এটা নিশ্চয়ই অহন আপনি বুঝতে পারেন। এবং আরও যারা আছেন আমার সঙ্গে SMS এর মাধ্যমে, তাদের কথাবার্তাগুলো অনেক অনেক SMS আমার বন্ধুরা লিখেছেন। সালিহুল লিখেছেন, আচ্ছা ভাই আমি হয়তো আজ টেক্সট দিব না কিন্তু যুক্ত থাকবো। থ্যাংক ইউ সালিহুর, আমি জানি সালিহুর আসলে কোনো কারণবশত যদি SMS করতে নাও পারে, তারপরে উনি আমাদের সঙ্গে থাকবেন। এবং লিখেছে হয়তো, আচ্ছা ডোন্ট মাইন্ড, না একদমই মাইন্ড করি নাই সালিহুর, ধন্যবাদ আপনি জানিয়ে দিয়েছেন। সিফু দাদা, আমার SMS পড়লে এত ভালো লাগে যে নাচতে ইচ্ছে করে। আচ্ছা, প্রথম যেদিন SMS দেই আর দাদা আমায় যেভাবে FM এ স্বাগত জানায়, আমি শুনেই তালি দিয়ে চিল্লায় উঠি, বাবা মনে করেছিল পোকা থেকেছে। আচ্ছা, আমি মেধাবী কিনা জানি না, তবে এটা জানি 1 থেকে 10 পর্যন্ত আমার রোল ছিল 1-2। ইংলিশ সিফু দাদা, লাভ ইউ আফরিন, আফরিন অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আর আমি এটা অবশ্যই আমি বিশ্বাস করি যে না, অবশ্যই আপনারা অনেক ব্রিলিয়েন্ট এবং অনেক বেশি ব্রিলিয়েন্ট, এই জন্য আমি শেখার জন্য আসি মাঝে মাঝে আপনাদের কাছ থেকে। এবং আপনি আফরিন লাস্ট যেটা বললেন ওটা নিয়ে অনেকক্ষণ কথা বললামই, তো আমার মনে হয় না নতুন করে কিছু বলার দরকার আছে, যেহেতু আপনি ব্রিলিয়েন্ট এমনি আপনি বুঝে যাবেন সব কথা। আচ্ছা, হাই সিফাত ভাইয়া, আমি তাহিরা ফ্রম রংপুর। হ্যালো তাহিরা, ওয়েলকাম ভাইয়া। তুমি আর কি রিদম, আমার রিদমকে আমার অনেক ভালো লাগে, আই লাভ রিদম। জি, আচ্ছা তুমি আর রিদমকে, তা আমাকে আর রিদমকে ভালো লাগলে শুধু রিদমকে লাভ দিলেন কেন? যাই হোক, অবশ্যই ধন্যবাদ। যাক, আমাদের মধ্যে থেকে আমি, রিদম, মুকুল ভাই, তারপর আরও যারা আছে আমরা আর কি আপনাদের সঙ্গে আড্ডা দিই বা আপনারা আমাদের সঙ্গে আড্ডা দেন, আপনাদের কোনো একটা আয়োজন ভালো লাগা মানে হচ্ছে সেটা আমাদের সকলের প্রাপ্তি, তো সেটা আমাদের একটা আনন্দের বিষয়, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আকলিমা লিখেছে, ভাইয়া গো, ও ভাইয়া জীবনটা এমন কেন না, মানুষগুলাই কেমন, জীবনটাই তো এমন, এটাই তো বলে না জীবনের মানে বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে গেল, এইটাই তো একটা পরীক্ষা, ঠিক আছে? জীবনটাকে আপনি যেভাবে উপভোগ করতে পারেন সেটা হচ্ছে বিষয়, আপনার কাছে উপভোগ করার জন্য কোনো টাকা নাই থাকতে পারে, টাকা ছাড়াও আপনি উপভোগ করতে পারেন প্রত্যেকটা সময়, প্রতিটা গাছ, পাখি, সমস্ত কিছু আপনি উপভোগ করতে পারেন। এই যে আমাদের আত্মীয়, আমাদের ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা, এই সমস্ত কিছু আপনি উপভোগ করে যখন চিন্তা করবেন এটাই জীবন, তখন এটাই জীবন। আপনি যখন দেখবেন যে ধরা খেয়েছেন প্রেম করতে যেয়ে, তারপর মায়ের খেলেন, মায়ের খাওয়ার পর এইটা জীবন, তখন ওইটাই জীবন। তো জীবনের অনেকগুলো রূপ, আপনি যখন যেটাকে ফেস করেন, যখন যেটাকে উপভোগ করেন। সো এই অভিযোগটা আর করবেন না জীবনটা এমন কেন, বরং জীবনটা এমনই, আমাদের এইটার মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, সায়মন সিয়াম, ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে, ঈদের সালামিটা দিবেন নাকি ভাইয়া? ধর মিয়া, আপনি আগে জানেন কোন ঈদে সালামি হয় কোন ঈদে হয় না, কোরবানিতে কোনো সালামি হয় নাকি, রোজারি দেওয়া হয় না, ওটা তো এখন মানে চাঁদার পর্যায়ে নিয়ে গেছে আমাদের জুনিয়ররা, তো সেই ক্ষেত্রে মানে রোজার ঈদের সালামি হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করবে যে যিনি সালামি দিচ্ছেন তার ইচ্ছার উপরে, যে তিনি যে কোনো টাকায় দিতে পারেন, 2 টাকা দিতে পারেন, 5 টাকা দিতে পারেন, কিন্তু আপনি যদি চেয়ে বসেন 500 টাকার নিচে দেওয়া যাবে না, তখন এটা সালামি থাকে না, ওটা চাঁদাবাজি হয়ে যায়। আর দ্বিতীয় ম্যাটার যেটা, সেটা আপনি বললেন কোরবানি, কোরবানি ঈদে আসলে মানুষের ঠ্যাং নিয়ে কেউ চিন্তা করে না, তখন মানুষ চিন্তা করে থাকে কোরবানিতে গরু, ছাগল, উট, দুম্বা, এগুলার ঠ্যাং নিয়ে, সো এই জায়গায় তো সালামের প্রশ্নই আসে না। আচ্ছা দাদা, তোমার বলো, আমি উমাইনা, উমাইনা আমার পেজের যেই মানে ঠিকানা বা পেজের যে নাম, সেটা কিন্তু আমার পোস্টের ভিতরে অ্যাড করা আছে, ট্যাগ করা আছে, আপনি সেখানে ক্লিক করলে আমার পেজে চলে যাবেন। আচ্ছা, আমি তো সবসময় সাথে আছি মাগার উত্তর পাচ্ছি না, ভাবতে ভাবতে দিশেহারা, বাধা ধরা, লাল টিপ হয়ে গেছি, বা বা বা বা বা, তোমা
চামেদি আমার গানের প্রমোশন হয়ে গেছে, বাঁধা ধরা লাল টিপ। ওকে আরেকটু ভাবেন, আর পাঁচ মিনিট সময় আছে, দেখা যাক কে কি পারে। আর চমৎকার একটা গান আমার প্লে লিস্টে, সেটা হচ্ছে মা লো মা বাই প্রীতম সাগর অ্যান্ড আরিফ আলী। তো অনেকেই আসলে এটার ভিতরে গান গেছে, এটা ফোক সং এবং পরবর্তীতে এটাকে নতুন ভাবে প্রীতম হাসান আবার মিউজিক করেছেন। তো আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। দেখতে দেখতে কথা বলতে বলতে কিভাবে শেষ ঘন্টায় চলে আসলাম, হ্যাঁ সময় শেষ হয়ে গেল। সময় শেষ হলো মানে আর কি ধাঁধার সময় শেষ হলো, একটা ধাঁধা ধরেছিলাম সেই ধাঁধাটার উত্তর এখন কনফার্ম করার সময়। আজকের যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন, কি ছিল মানে কি হবে এটার উত্তরটা, এটি জানতে চেয়েছিলাম বন্ধুদের কাছে। অনেক অনেক অনেক ধরনের উত্তর দিয়েছেন, সঠিক উত্তর যে একদমই পাইনি বিষয়টা এমন না, তবে পরিমাণটা খুবই কম ছিল। আমি বলে দিচ্ছি উত্তরটা কি হবে, কোনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন। উত্তরটি হচ্ছে ঝামেলা। ঝামেলার ভিতরে যখন আপনি পড়তে যাবেন তখন খুব সহজেই ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আপনি নিজেও বুঝবেন না কখন পড়ে যাচ্ছেন মানে গেলেন আর কি, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না সহজে, এটা হচ্ছে একটা বিষয়। তো অনেকে অনেক ধরনের উত্তর দিয়েছিলেন, আশা করি এখন একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আজকে সঠিক উত্তর হচ্ছে ঝামেলা, এবং অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা যারা ঝামেলা বা এটা লিখেছিলেন, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চেষ্টা করেছেন অন্তত যে এটা সঠিক উত্তরটা কি হবে সেটা দেওয়ার জন্য। আমি এর সাথে সাথে কিছু কথাবার্তাও পড়ে ফেলবো যারা আমাকে লিখেছেন। আচ্ছা শিওর ধাঁধার আনসার হবে আইসিউ, না এটাও হবে না অর্চনা রায়, উত্তরটা হয় নাই। অহনা ইসলাম না কাছাকাছি ছিলেন আর কি, অর্চনা রায় দুইবার লিখেছেন উত্তর। ওকে দেখি এখানে কারা আছেন, আরেকজন বন্ধু অনেকগুলো লিখেছিলেন, আমাদের জান্নাত, জান্নাত পরবর্তীতে আচ্ছা দিয়েছেন হচ্ছে তিনি ঝামেলা লিখেছেন, সমস্যা বা বিপদ লিখেছিলেন, কিন্তু তিনি যখন আমি তাকে বললাম যে কোনো একটা পিক করতে হবে তখন তিনি পিক করলেন শুধু ঋণ। তো ঋণের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি শেষ, এটা সবার ক্ষেত্রে একরকম হয় না, এখন যার টাকা আছে সে তো ঋণ মানে শুধু শুধু আটকায় রাখবে না, তাই না? তো সেই ক্ষেত্রে কথাটা আংশিক ভুল আর কি, মানে ঋণের ব্যাপারটা। তো সঠিক উত্তরটা হচ্ছে ঝামেলা বা বিপদও বলতে পারেন, বিপদ না আসলে ঝামেলাই বলা যেতে পারে। যেমন ধরেন বিপদ তো হুট করে আসলো, ঝামেলা হচ্ছে যে দেখলাম একটা ঝগড়া থামাতে গেলাম উল্টা আমি নিজে ঝামেলায় পড়ে গেলাম, বিষয়টা এরকম। ওকে এখানে আছেন আমাদের অঙ্কুর বড়ুয়া, অঙ্কুর বড়ুয়া কিন্তু সঠিক উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন ঝামেলা, ইয়েস, এবং অঙ্কুর কংগ্রেচুলেশন। আরেকজন বন্ধু বলেছেন কল ধরতে, কিন্তু বন্ধু দুঃখিত এই নাম্বারে আপনি আসলে কল করে পাবেন না কখনোই, আপনাকে লিখে দিতে হবে। এবং এটা আমার সকল বন্ধুদেরই বলি যে আপনাদের যে লেখাগুলো থাকবে সেটা হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে এই নম্বরে লিখতে পারেন, বাট কল না। আচ্ছা SMS এ যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ি আমি। আমাদের লিখেছিলেন আচ্ছা একজন লিখেছেন লাকি খান ফ্রম সিলেট, না লাকি আসলে হয় নাই উত্তরটা।

মানলো না, তাই আবার টেক্সট দিলাম, নো প্রবলেম সালিহুর, সবসময় আপনার জন্য ফ্রি, আপনি সবসময় এস এম এস করবেন, সমস্যা নাই। তো কবরে যাওয়াটা আসলে ইজি না, মৃত্যুটা আসলে ইজি না, মৃত্যুটা অবশ্যই কঠিন, তো সেটা ইজি না সালিহুর। আচ্ছা ভাইয়া, এত গরম রংপুরে, তাই আবার গোসল করলাম, এখন একটু ভালো লাগছে। ভাইয়া আপনাকেও ভালোবাসি, জিনিয়া জান্নাত। ওকে, থ্যাংক ইউ জিনিয়া জান্নাত, ওরে জাস্ট মজা করছিলাম। আর রংপুরে না বৃষ্টি হলো খবর পেলাম একটু আগে, কাহিনী কি বলেন তো? কাহিনী তো হয়তোবা স্পেসিফিক কোনো জায়গায় হয়েছে, স্পেসিফিক আরও অন্য বা অন্য কোনো অন্য জায়গাগুলোতে গরম ছিল, এরকম হতে পারে। এদিকে আছেন আমাদের বন্ধু, বন্ধুর নাম কি? আচ্ছা বন্ধুর নাম দেন নেই, ও আফরিন, আফরিন, আচ্ছা আফরিন লিখেছিলেন এটা। তুবা আছেন আমাদের সঙ্গে, তুবা লিখেছিলেন, আচ্ছা উমাইনা, আমি উমাইনা, আমি তুবা। আচ্ছা আপনি কোনটা আসলে, আপনি উমাইনা না আপনি তুবা, কোনটা? একই নাম্বার দিয়ে দুই নাম, দুই নামে এস এম এস করছেন। আচ্ছা রাবে রাগ করেছে আর সিফাত ভাইয়ের মেসেজ করবো না, ভালো থাকো তুমি, আমার একটা সমস্যার সমাধান করো না, হে হে হে। কোনটা এটা রাবের, রাবের সমস্যাগুলো দেখল না, রাবেয়ার কোন সমস্যা আমি তো এটাই পেলাম না এখনো খুঁজে। সিফাত ভাই ডিপ্রেশন থেকে বাঁচার উপায় বলো। ও সিফাত ভাই বেঁচে আছো নি, রাবের মেসেজ পড়ানো কেন? রাবের মেসেজ তো আমি পাইনি, আমি লাস্টে যে আপনার মেসেজ এই জায়গায় পেলাম, সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে, ডিপ্রেশনে যাই হচ্ছে আমরা, আমি আমি একটু দেখি ট্রাই করি ছোট করে বলার জন্য পারি কিনা, আমি যতটুকু বুঝি, আমি কোনো আসলে এরকম কোনো জ্ঞানী বা এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তি নয় বা সার্টিফিকেট আছে আমার এরকম আসলে কিছু না, বন্ধু হিসেবে আপনার সঙ্গে শেয়ার করতে পারি। ডিপ্রেশন এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের অবহেলার কারণেই হয়ে যায়, যেমন ধরেন আমরা কোনো একটা কিছু নিয়ে ভাবতে ভাবতে ভাবতে ভাবতে ভাবতে ভাবতে সেটাকে মানে এমন একটা ভাবনায় নিয়ে যাই, ওই সময় আমরা ভাবনাকে কন্ট্রোল করি না, ভাবনা আমাদের কন্ট্রোল করে, এবং সেটা যদি হয় নেতিবাচক, এবং এই সেই নেতিবাচক যখন আমাদের কন্ট্রোল করতে থাকে তখন আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমাদের আশেপাশে মনে হয় যে আর কোনো রাস্তা খোলা নাই, আমাদের সব রাস্তা বন্ধ, আমরা শেষ, এবং এইটার থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু থেকে। তখন মাথার ভিতরে যখন একই জিনিস আপনি বিভিন্ন ওয়েতে নেগেটিভভাবে চিন্তা করতে থাকবেন, তখন আপনার ভিতর থেকে ইতিবাচক যে এটা মানে একটা উইন হওয়ার বা জয় হওয়ার বা ফেস করার যে একটা ক্ষমতা থাকবে বা ইচ্ছা থাকবে, সেটা আস্তে আস্তে কিন্তু মরে যেতে থাকবে। যেমন ধরেন আপনি ধরেন পরীক্ষা দিচ্ছেন, আপনি আপনি খুব ভালো মতো পড়াশোনা করলেন, পরীক্ষা একদম পারফেক্টলি দিলেন, সবগুলো আপনি কনফার্ম যে উত্তর সবগুলো হয়েছে, ঠিক আছে, আপনি ঠিক ওই পরীক্ষাটার মধ্যেই ফেল করলেন। ফেল করলেন মানে কি, আপনি মানে এমন ফেল যে যেটা কল্পনার বাইরে, মানে এটা হতেই পারে না এরকম কোনো কিছু। তারপর যখন আপনি দেখলেন যে না এটা স্কুলে বা কলেজে বা আপনার টিচারের কাছে, ধরেন আপনার ঘরের টিচারের কাছে আপনি বললেন যে আমার এটা তো এরকম রং হয়েছে, তিনি বললেন যে না তোমার এটা এইভাবে রং হয়েছে, এটা এইভাবে রং হয়েছে, এটা এইভাবে রং হয়েছে। এই যে আপনার ভিতরে এই যে ভালো পড়াশোনা করার পরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মাথার ভিতরে বা আপনার ভিতরে পড়লো বা আপনি ডিসকারেজ হয়ে গেলেন, হ্যাঁ যে আমার দ্বারা তো হবে না, আমি যতই পড়ি না কেন তারপরে তো আমি রঙই করছি, আমার তো রঙই হচ্ছে, আমি তো নাম্বার পাবো না, এই যে একটা নেগেটিভ থিঙ্কিং আপনার ভিতরে ঢুকলো, এই নেগেটিভ চিন্তাটা যখন আপনি করতেই থাকবেন করতেই থাকবেন, আমাকে দিয়ে কি হবে না, আমাকে দিয়ে মনে হবে না, না আমাকে দিয়ে হচ্ছেই না, এই যে এরকম করতে করতে একটা সময় দেখবেন যে আপনার কথাটা খুব অবচেতন মনে এরকম হয়ে যাবে, আমাকে দিয়ে আসলে সম্ভবই না, মানে আপনার নেতিবাচক চিন্তাই আপনাকে বুঝিয়ে দিল, মানে আপনাকে কন্ট্রোল করলো যে তোমার দ্বারা সম্ভব না, এবং আপনি এটা বিশ্বাস করে নিলেন। এই এই বিশ্বাসটা আপনার যে এই যে নেতিবাচক জিনিসের প্রতি আপনার যে বিশ্বাসটা, এটাই হচ্ছে আপনার হতাশার প্রথম শুরু, ঠিক আছে, এবং এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বেরোতে চাবেন এই জায়গা থেকে, যে না এটা এমন কোনো কিছুই না, পৃথিবীতে আমার চেয়ে দুঃখে আমার চেয়ে এই ধরনের জিনিসপত্র আরো বহু মানুষ ফেস করেছে, এবং তারপরে উঠে দাঁড়াতে হবে আমাকে, আমি উঠে দাঁড়িয়ে দেখে মানে দেখিয়ে দিব যে আমি কতটা মানে কি বলে এটা সাকসেসফুলি এই জিনিসটা করতে পারি, এবং এগুলো বিষয়ই না। যখন আপনি ওটাকে একদম ইউজলেস করে ফেলবেন তখন আপনি দেখবেন হতাশা আস্তে আস্তে করে দূরে সরে যাবে, কারণ আপনার ব্রেনের ওই জায়গাটার ভিতরে একটা পজিটিভ কোনো কিছু অ্যাড হতে শুরু করবে, এবং ব্রেন আপনার ওই নেগেটিভ জায়গাটাকে মানে নেগেটিভ জিনিসটাকে ব্রেন থেকে খালি করার চেষ্টা করবে। সো যদি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ডিপ্রেশন আপনার হতাশা দূর করার একমাত্র কারণ, তারপরে যে মানুষ হতাশ হবে না বিষয়টা এমন না, আমি বললাম যে অনেকে খুব সহজ ছোটখাটো বিষয়ের মধ্যে হতাশ হয়ে যায়, এটা হওয়া যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখন থেকে এটা চিন্তা করবেন যে আমার চেয়ে বেস্ট, আমি আমি জানি আমি আমি অনেক বেস্ট, এবং আমার এই কাজটা আমি অনেক সুন্দর পারি, আমি এই কাজটাতে মনোযোগ দিলাম, বাকি সব কিছু এদিক ওদিক যেইখানে মন চায় সেখানে যাক, আপনি ওটা নিয়ে ভাববেন না, আপনি আপনার কাজে ফোকাস করেন, পড়াশোনায় ফোকাস করেন, দেখবেন এগুলো কই চলে গেছে, সব চলে যাবে, ওগুলো নিয়ে ভাববেন না, আপনি মাথায় আনতে যাবেন না, যদি মাথায় সামহাও চলেও আসে ফানি কোনো কিছু দিয়ে আবার এই জিনিসটাকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। আশা করি অনেক কথা বলে ফেললাম, আমি মনে হয় নিজে আপনাকে হতাশায় ফেলে দিলাম, যাই হোক। আচ্ছা আমাদের সঙ্গে আরও

পুরি তাদের কথাবার্তা গুলো একটু, আচ্ছা একটু পরে পড়ি, অনেক কথা বলে ফেলেছি তো গলা খুশখুশ করছে এখন, আমার মনে একটু গানে যাওয়া দরকার। ক্লাব সখিনা শুনবো আমরা জ্যাসপারের, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। ঢাকা মেট্রো 9040।

ডিস্ট্রিক্ট যাকে অনেকেই হয়তো বা এখন ফিরছেন বাসায়, অনেকে ফিরে মানে ফিরেছেনও আলহামদুলিল্লাহ, যারা ফিরছেন এখনো ফিরেননি ঢাকায় তাদেরকে বলবো যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটের ব্যাপার সাবধানে চলাচল করবেন, স্পেশালি আপনার সঙ্গে যে বেবি আছে যদি বেবি থাকে আর কি অবশ্যই তার দিকে বিশেষ নজর রাখবেন। কারণ অনেক সময় আমি দেখি যে বাসের মধ্যে বসে দেখা গেছে বাচ্চারা ওরা তো বুঝে না, ওরা মানে গ্লাস দিয়ে হাত বের করে রেখেছে, মাথা বের করে রেখেছে, এটা খুবই খুবই খুবই রিস্কি, একেবারেই উচিত নয়। তো সেক্ষেত্রে একটু বিশেষ মানে খেয়াল রাখবেন আপনারা যারা এই বেবি নিয়ে আসবেন বা বয়োবৃদ্ধ যারা আছেন তাদের নিয়েও যদি আসেন, এত দূরের জার্নি যদি আপনি করেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বা ঠান্ডা মাথায় সব দিকে নজর রেখে তারপরে মানে ব্যাক করার চিন্তা করবেন, ঠিক আছে? আমরা চাই আমাদের সকল বন্ধুরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। নাবিল লিখেছিলেন রংপুর থেকে, আমাদের এখানে বৃষ্টি হয়নি। আচ্ছা, তাহলে রংপুরের সব জায়গায় বৃষ্টি হয়নি, বুঝা গেল। ওকে, সালিহুল লিখেছেন আজ রংপুরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 37 ডিগ্রি ও সর্বনিম্ন 27, ওরে ভালোই তো গরম। 27 ডিগ্রি যদি থাকে, 37 ডিগ্রি যদি থাকে তাহলে আপনার ফিলস লাইক 40 উপরে ছিল। আচ্ছা, এই যে ভাইয়া টুকি, আমি এখন ঢাকা FM ঢুকি। আচ্ছা, আমাদের তানিয়া এতক্ষণ পরে একেবারে শেষ সময় আসলেন, এরকম কোনো কথা? আচ্ছা, লাকি খান আসলে কেন হবে না, কেন হবে সেটা তো আমি জানি না, ধাঁধাটা আসলে যেভাবে ছিল ধাঁধাটার উত্তরটা ওইভাবেই আসলে মানে বানানো বা ধাঁধাটা ওইভাবেই বানানো। আর আপনি যেটা বললেন ওই জায়গার ভিতরে সবসময় কঠিন হয় না বিষয়টা, আপনি যেটা চিন্তা করছেন সবসময় এই জায়গা থেকে বের হওয়াটা এত কঠিন হয় না, আপনি হয়তো বা যাদের দেখেছেন তাদের ক্ষেত্রে কঠিন হয় এবং যারা ইচ্ছা করে তারা ওই জায়গা থেকে খুব ইজিলি বের হতে পারে, এই জন্য ধাঁধার উত্তর ওইটা হবে না। আচ্ছা, হালিমা রংপুর থেকে লিখেছেন ভাইয়া আমাদের এখানে 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছিল, এক জায়গায় হলে রংপুর অন্য জায়গায় হয় না, এই ঢাকার অবস্থা, ঢাকাও সেম। দেখবেন মিরপুরে বৃষ্টি হলে ওদিকে ধরেন আপনার নারায়ণগঞ্জে বা শ্যামপুরে বৃষ্টি হবে না, অথবা যাত্রাবাড়িতে বৃষ্টি হবে না, বা গুলশানে বৃষ্টি হবে না, আবার গুলশানে হলে ওইখানে হবে না, এরকম হয়। আচ্ছা, পুরোটা সময় সাথেই ছিলাম, মাগার কি হয়েছে মাগার, এখন বিদায় নিতে হচ্ছে, আলবিদা তমা। ওকে তমা, ভালো থাকবেন, আগামীকালকে ইনশাল্লাহ আবার কথা হবে। হু হু হু আই লাভ ইউ, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। ওকে দাদা, কোনো দুঃখ ভালো আর কোন দুঃখ খারাপ সেটা বুঝে সরে আসা। আবার বলি আমি পজিটিভলি সিফু দাদাকে আমার দাদার মতে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ ভেরি মাচ, একটা এটা নকল না আসল। দাদা দোয়া করবেন যেন পরের বার থেকে কমেন্ট দিতে পারি আফরিন। অবশ্যই আফরিন, আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি কমেন্টে আসেন, আপনি হোয়াটসঅ্যাপে আসেন, আমরা এটাই চাই, আমি চাই আমার সকল বন্ধুকে দেখতে। আচ্ছা, হতে পারে অন্য কোথাও বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি। ভাইয়া তুমি তাড়াতাড়ি মেসেজ পড়ো, তাই ভালো লাগে তোমায়। ভাইয়া তুমি আমাকে মেধাবী অনেক ভালো করে সমাধান করো সব বিষয়ে। জিনিয়া জান্নাত আমি আসলে বন্ধু হিসেবে শেয়ার করি, সেটা নেয়া বা ফেলে দেয়া সম্পূর্ণ তার দায়িত্ব, যার সঙ্গে আমি বলছি কথা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার আমার কাছে মনে হয় যে না, আমি যখন একজনের সঙ্গে কথা বলছি তাকে যদি সিরিয়াস মুডে থাকি তাহলে একটা ভালো উপদেশ দেওয়ার জন্য, ফানি মুডে থাকলে তো অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, তো সেই ক্ষেত্রে অবশ্যই জিনিয়া জান্নাত আপনার জন্য আমার সেই মানে আপনার ভালোটাই চাইবো, সেজন্যই বলবো, বাকিটা তো আপনার বাস্তবায়ন করতে হবে। এবং লিখেছেন তুমি তাড়াতাড়ি না, সবসময় তাড়াতাড়ি পড়ি না, এই যে আজকে পড়ছি, অনেকদিন পরে পড়ছি, মাঝখানে কিন্তু অনেকদিন পড়ি নাই। আচ্ছা, আমরা দুই সিস্টার মানে দুই বোন, তুবা আমার ছোট বোন আমাকে দেখে ও SMS দিল, বাহ তাহলে তো জোস, উমাইনা এন্ড তুবা দুজনকেই ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি, যদিও আস্তে আস্তে বিদায়ের দিকে চলে যাচ্ছি, দুই বোনকে মানে একসাথে আমাদের আয়োজনে পেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, শারমিন আক্তার মুবারিকা, বাহ সুন্দর মুবারিকা, আপনার নাম তো গানও আছে তাই না, মুবারকা, না না সরি ওইটা অন্যটা ছিল। আচ্ছা, আকলিমা লিখেছেন কি লিখেছেন, আর যে আপনাকে শুনতে লাগে ভালো কিন্তু আমি কালো, তাতে কি হয়েছে? আপনি যখন আসেন মনের কথা বলেন, ইচ্ছে হয় শুধু শুনি, নতুন স্বপ্নে স্বপ্নে বাঁধি বুক, আপনার কথা জাগে আশা, ভালো থাকবেন ভাই, অনেক ভালোবাসা। আহা হা, চমৎকার লিখেছেন, কেমন হলো জানি না, চেষ্টা করলাম, খুবই সুন্দর হয়েছে আকলিমা, চেষ্টা চালিয়ে যাবেন, পৃথিবীতে কোনো কিছুই মানে রেডিমেড কোনো কিছু ভালো হয় না। এক, দুই নম্বর হচ্ছে জীবনের ক্ষেত্রে আপনি যত বেশি পরিমাণ শিখবেন, যত জানবেন, তত আপনার জীবনটা সামনে সুন্দর হবে, অ্যাটলিস্ট মনের ভিতরে শান্তিটা তো পাবেন। সুন্দর বলতে এখন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন বিষয়টা এমন না, মানসিক মানে দৈন্যতা সবচেয়ে কঠিন মানে ভয়ঙ্কর, সেখানে যদি আপনার মানুষের একটা সুস্থ মস্তিষ্ক থাকে সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে ধনী, ঠিক আছে, এটা ওই টাকার চেয়ে অনেক ধনী, আপনি মানে ওই টাকার থেকে অনেক উপরে। যাই হোক, রংপুর থেকে সুমাইয়া আছেন, আরও আছেন আমাদের সঙ্গে, ঈদফুল হাউস কি ধরনের ছিল সেটা বলতেই হবে প্লিজ। আচ্ছা প্লিজ শুধু একটা কথা আনসার দাও, এটা কবে লিখেছিলেন আমি তো এটাই বুঝতে পারছি না, তিনি লিখেছিলেন ঈদের 3 দিনের প্রোগ্রামগুলো শুনতে পারিনি, আমি জানি এই মুহূর্তে তোমাকে টাকা দিও তুমি সবগুলোর কথা বলবে না, বাট ঈদ ফুল হাউস কি ধরনের ছিল সেটা বলতেই হবে প্লিজ। আচ্ছা
প্রথমত হচ্ছে আপনি শুনছেন কিনা জানি না, সুমাইয়া ভাইয়া হবে আর কি প্রথমে। তারপর আপনি বলেছেন ঈদফুল হাউস, ঈদফুল হাউস ছিল হচ্ছে আমাদের সকল আর সবাই ছিল না যদিও, তারপরে মোটামুটি প্রতি সপ্তাহে আপনারা আমাদেরকে যারা মানে আমাদের যাদের যাদের পান আপনি তাদের আমরা সবাই একসাথে হয়ে একটা আড্ডা দিয়েছিলাম, সেটা হচ্ছে ঈদফুল হাউস, যেখানে সব আর যারা ছিল আমি, রিদম, তানহা, পিঙ্কি, তারপরে সেখানে ছিল মুকুল ভাই, আমাদের হাসিব, সবাই ছিল। তো সেই ক্ষেত্রে আমরা সবাই একটু মানে খুব ক্যাজুয়ালি আড্ডা দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল দুইটা, একটা হচ্ছে ঢাকা এফএম 90.4 দিলেই পাবেন, আর একটা হচ্ছে আই লাভ ঢাকা এফএম, মানে youtube.com/ilovedhakaFM। আশা করি উত্তরটা পেয়েছেন। এদিকে আছেন ভাই, সে যে বসে আছে, আচ্ছা থাকুক সে বসে, ধন্যবাদ রাবেয়া, ডিপ্রেশনের সমাধান এত সুন্দর করে, সমাধান হয়েছে? আচ্ছা না, আমি এইভাবে ফলো করি, যাক রাবেয়াও তাহলে আমার সাথে মিল আছে রাবেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ আমার যে যে বন্ধুরা লিখছেন, বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো। তবে এই মুহূর্তে যেই গানটি আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে প্রত্যয় খানের কণ্ঠে প্রিয়তমা বরসা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এলাকায় সব কি ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
4: আছে।
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
7: ঢাকা মেট্রো 9040।

বিদায়ের সময় হয়ে গেছে, সিফাতকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে কিছু কথা তো বলাই যায়, এতদিন পরে এত কথা বলছি। তারপর যদি বন্ধুরা বলে যে না তুমি যেতে যেতে তো বললা না, তখন তো ঝামেলা না। যাই হোক, এখানে আছেন আমাদের সালিহুর, বিদায় নিয়েছেন। আর বলেছেন একজন বন্ধু প্রাইভেট থেকে এসে কিছু কাজ, আচ্ছা কিছু কাজ ছিল, সব কাজ শেষ করে জয়েন হতে দেরি হলো তা নিয়ে। ওকে, তো নেক্সট দিন মানে আগামীকাল আশা করি যথাসময়ে যুক্ত হয়ে যাবেন, উপভোগ করবেন কথা আড্ডা। বাই ভাই, ভালো থেকো, আর দোয়া করিও রংপুরে যেন সব জায়গায় বৃষ্টি হয়, গরম আর সহ্য হচ্ছে না। তোমার নাটকের চরিত্রটা ভালো লাগছে আমার, আমায় জানো তাই নাকি? থ্যাংক ইউ জিনিয়া জান্নাত। আমার যতগুলো কাজই করি, এটা ফানি হোক বা সিরিয়াস হোক, যেটাই হোক না কেন, চেষ্টা তো থাকে যে অ্যাটলিস্ট ভালো কিছু করার। তারপর যখন আপনারা বলেন যে না ভালো হয়েছে বা মন্দ হয়েছে, যেটাই মন্তব্য করেন ভালো লাগে। আচ্ছা, লিখেছেন সিবাদ ভাইয়া, মেসেজ দিলে মেসেজ যায় না কেন? ওখানে পরে কি অনেকক্ষণ পরে যায়, কোনো কোনো সময় ছয় ঘন্টা পর ফেলের লেখা দেখায়, এই প্রবলেমটা কেন হচ্ছে? লাকি খান, লাকি খান আমি আসলে তো বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমি তো এটা নেটওয়ার্কের কারণে হতে পারে, বা আপনি যেখানে আছেন সেখানে কি নেটওয়ার্কে কোনো সমস্যা আছে কিনা সেটা একটা দেখার বিষয়, আপনার ফোনেরও ব্যাপারটা দেখতে হবে, সব একটু চেক করে দেখতে পারেন। আপনার হাতের মুঠোয় যেটা বা আপনার হাতের মধ্যে যেটা আছে বা আপনি যেটা যেটা চেক করতে পারবেন সেটা একটু চেক করে নিতে পারবেন। আশা করি আপনি সমস্যাটাও পাবেন, সমাধানটাও খুঁজে পাবেন। আচ্ছা, এখানে যারা আরও অনেক বন্ধুরা ছিলেন কিন্তু এখন আমার বিদায়ের সময় হয়ে গেছে, এখানে লিখেছিলেন আমাদের বন্ধু, আচ্ছা অনা লিখেছিলেন, শুভ সন্ধ্যা ভাইয়া, সন্ধ্যা হলেই কেন জানি কারেন্টের প্রস্থান আর মশাদের আগমনের হিরিক লেগে যায়। কত সুন্দর সিস্টেমটা, না দুইটা একসাথে থাকে না, কারেন্ট চলে যায় ওদিক দিয়ে আর এদিক দিয়ে আবার মশা ঢুকে, আবার ওদিক দিয়ে কারেন্ট চলে আসে কিন্তু মশা কিন্তু আর যায় না, মশা কিন্তু কারেন্টের ভিতরেও বাতাস খায়, মানে মশা দুই দিক দিয়ে ফায়দা লুটবে আর কি। যাই হোক, এই জন্য আমাদের আশেপাশটা পরিষ্কার রাখতে হবে, সবকিছু আসলে শুধুমাত্র মানে গভর্নমেন্টের উপরে, সবকিছু শুধুমাত্র মানে আরো মানুষদের উপরে চাপিয়ে দেওয়ার চেয়ে আমার মনে হয় তাদের তো দায়িত্ব আছেই, সাথে আমাদেরও সহযোগিতা করতে হবে, তাহলেই না দেশটা অনেক সুন্দর হবে, আমাদের আশপাশটা অনেক সুন্দর হবে। অনেক জায়গায় কিন্তু মশা নাই, হ্যাঁ আবার কিছু জায়গায় অনেক মশা, তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের আশেপাশটা পরিষ্কার রাখি, অনেকে গাছ মানে বৃক্ষরোপণ করেছেন বা অনেকের হয়তো বারান্দায় গাছ আছে, সেটা একটু দেখবেন যে ঠিকঠাক মতো যে পানি টানি জমে আছে কিনা বা সেখানে আবার মশা হচ্ছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখবেন যে যদি একবার অভ্যাস হয়ে যায় যে না পরিষ্কার পরিচ্ছন্নতার, তখন দেখবেন আপনি নিজে থেকেই করবেন এই ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আছেন আরো যারা, একটু দেখি। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে লিখেছিলেন কি, আচ্ছা লিখেছেন হচ্ছে আমাদের জান্নাত লিখেছেন, সরি সরি কেন জান্নাত বুঝি নাই, কান্নাকাটি দেওয়া সরি কেন বললেন বুঝি নাই। আচ্ছা, জিজ্ঞেস করেছিলেন যে আগামীকালকে ধাঁধা থাকবে কিনা, না আগামীকালকে তো ধাঁধা নাই, আগামীকালকে র্যান্ডম আড্ডা হবে বিভিন্ন বিষয় নিয়ে, মানে মঙ্গলবার, বেশিরভাগ সময় মঙ্গলবার দিনই কিন্তু আমরা ধাঁধাটা দিই। তো যাই হোক, আজ আর বেশি কথা বলছি না, বিদায় নিতে হচ্ছে আমাকে, আগামীকাল ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আবারও কথা হবে, অথবা আমার প্লে লিস্টটা আপনি অবশ্যই উপভোগ করবেন, এটা তো শিওর, এটা তো বুঝেছেন এতক্ষণে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু, আগামীকাল ইনশাআল্লাহ কথা হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি পরবর্তীতে যে গানটা প্লে করছি, মানে যে গানটা প্লে করে আমি বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে শূন্য ব্যান্ডের গান রাজাহীন রাজ্য, চমৎকার একটি গান। বন্ধু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি
3: টাইম চেক। এখন সময় রাত 8:00।

0: চান দাঁড় করাতে পেরেছি। কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
4: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
5: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
6: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
7: এই চলে এসেছে রে।
6: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
9: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। সাক্ষী দিলেন মামলার বাদীসহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিভিন্ন আইনের সংস্কার, সীমান্ত সুরক্ষা ও দেশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা। ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য সম্প্রচার মন্ত্রীর। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। ট্রাইব্যুনালে মামলার চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালতে মামলার বাদী ও শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের মা পারভিন আক্তার, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা উপপরিদর্শক, ময়নাতদন্ত প্রস্তুত করা কর্মকর্তা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা, পুলিশের SI সহ অন্যান্য সাক্ষী পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এই সময় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ তাদের জেরা করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলো বলেন, এ মামলা প্রমাণের অকাঠ্য প্রমাণ রয়েছে তাদের হাতে।
3: আজকে যে সাক্ষীটা হলো তার মধ্যে 9 জন হলো পাবলিক সাক্ষী, 5 জন হলো পুলিশ সাক্ষী, আর সেখানে 2 জন হলো, একজন হলো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছেন এবং ফরেন্সিক রিপোর্ট যিনি করেছেন, আর একটা হলো যে যার সামনে জিনিসের সামনে সে স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করেছে জবানবন্দি দিয়েছিল, ওই ম্যাজিস্ট্রেট সাহেব ওনারা এই সাক্ষী দিয়েছেন। তা আজকে 16 জন আদালতে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আজকে তারা সাক্ষী দিবে না, আজকে তাদের সাক্ষী তারা সমাপ্তি চেয়েছেন আদালতের কাছে। আদালত তাদের প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না।
2: আর রামিসার বাবা সন্তান হত্যার ন্যায় বিচার চেয়ে নতুন আইন করার দাবি জানান।
4: বাংলাদেশে আর কোন বাবা মার বুক যেন এরকম নির্মম ভাবে খালি না হয়, কোন বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোন বাবা মা যেন আমার মতো যে বাকপুটে এসে দাঁড়ান দেয় এসে দাঁড়াতে না। আমি বাংলাদেশের সরকার বিরোধী দল উভয়ের কাছে মিলিতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাস করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় এবং সেটা কার্যকারিতা হবে।
2: ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি আজ রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ হস্তান্তর করা হবে এবং এ প্রক্রিয়ায় কোন রাজনৈতিক প্রভাব বা মধ্যস্থত্ব ভোগের সুযোগ থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1867 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন করে আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবৈধ পুশ ইন বা পুশ ব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতা রয়েছে।
5: বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোন রকমের ইললিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোন সিটিজেন কোন কারণে হোক, যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগ বা ভেরিফিকেশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোন বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই, যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসের প্রতি শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, বিশেষ করে জঙ্গল সেলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা নির্মূলে প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি আরো বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ বৃদ্ধি, ঘনবসতি ও মাদকের বিস্তারের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবেলায় সরকার বিশেষ নজর দিচ্ছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের কথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে।
6: পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা, পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দূরে টিপার ভিতরে পানি রাখে, এগুলি বাড়ির স্বাদ আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির স্বাদে টপ আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব।
0: বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও ক্লিনিক্যাল গাইডলাইন বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে সর্দার মোহাম্মদ শাকত হোসেন আরও বলেন, এই কার্যক্রমে ঢাকার বাইরে 7টি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার উপরও জোর দেন। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের সিন্ডিকেট বা দুর্নীতি চলবে না। তিনি আজ রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
7: বিদেশে কর্মী পাঠানো নামে প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।
8: রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা একশনে গিয়েছি। তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি।
7: মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোন সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে।
8: কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাআল্লাহ 10-15 দিন থেকে এক মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন, আপনারাই দেখবেন আমাদের শ্রম বাজারটাও খুলে যাবে।
7: বিদেশগামী কর্মীদের জন্য বিএমটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে।
8: তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়।
7: এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেইল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে আজ সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্পেনের আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে শুধু শিশুরাই নয়, হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন অসচেতনতা এবং সঠিক সময়ে টিকা না নেওয়াই এর অন্যতম কারণ। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সাম্প্রতিক সময়ে শিশুদের হামের প্রাদুর্ভাবের মধ্যেও প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর, শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা এবং কাশির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন সব বয়সী মানুষ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল ঘুরে দেখা যায় শিশুদের পাশাপাশি চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও।
11: খেতে পারে না, পরে আস্তে আস্তে বমি হয় এবং পায়খানার সাথে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে। ভর্তি করালাম, এখন স্লাইন লাগাইছে, ট্রিটমেন্ট দিতেছে।
12: বড়দেরও হচ্ছে, এটা আমরাও নিজেরা হাসপাতালে আতঙ্কে আছি যে বাচ্চাদের থেকে যদি আমাদের হয় তখন আমরা কি করব।
10: চিকিৎসকরা বলছেন বিশেষ করে যারা শৈশবে নিয়মিত টিকা নেননি তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারিয়া বলেন, দেশের সকল স্তরের হাসপাতালগুলোতে হাম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমবে হামের তীব্রতা।
13: আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময়ে ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণে বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
10: হাম থেকে বাঁচতে শরীর পরিহার ও নিয়মিত মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের।
9: ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেস ওয়েতে আজ এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ বিইআরসির এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 1,940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1,885 টাকা করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 89 টাকা 52 পয়সা থেকে 2 টাকা 59 পয়সা কমিয়ে প্রতি লিটার 86 টাকা 93 পয়সা করেছে বিইআরসি। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ বেতারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শের-ই-বাংলা নগর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশ নেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ডিসিতে আজ এবং আগামীকাল ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় লেবাননের আলোচকরা দক্ষিণাঞ্চলে হামলা ও দখলদারিত্ব বন্ধের বিষয়টি নিশ্চিত করার আশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুত থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে বলেছেন এবং তিনি হিজবুল্লাহর কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন। তারা গুলি চালানো বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেছেন, দক্ষিণ লেবাননে অভিযান যে কোনো মূল্যে অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী হামলা জোরদারের বিষয়টি বিবেচনা করছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থা আজ পূর্বাভাস দিয়েছে, আগামী মাসগুলোতে একটি মাঝারি কিংবা শক্তিশালী এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে, এল নিনো মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত 9 মাস থেকে 1 বছর স্থায়ী হয়। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠের উষ্ণায়ন এল নিনো সৃষ্টির মূল কারণ। চলতি মাস থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়ে সংস্থাটি জানায় এটি নভেম্বর পর্যন্ত চলতে পারে। খেলার খবর। ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক স্কটল্যান্ড জয়ের জন্য 153 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 16 ওভারে 6 উইকেটে 101 রান করেছে। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 152 রান করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা হত্যা মামলায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, সাক্ষী দিলেন মামলার বাদীসহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ পরিকল্পনামন্ত্রী। বিভিন্ন আইনের সংস্কার, সীমান্ত সুরক্ষা, দেশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য সম্প্রচার মন্ত্রীর। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আতিক মাহমুদ।
15: বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি আলোচনার অগ্রগতি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান ঘোষণা করেছে যে তারা আলোচনায় অংশ নেবে না যতক্ষণ না ইসরায়েল লেবাননের আক্রমণ বন্ধ করে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনায় অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে, ফলে তিন মাসের পুরনো সংঘাতের অবসান এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। 2026 সালে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং রাজনৈতিক পরিবর্তন ঘটানো। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার পুত্রকে উত্তরসূরি ঘোষণা করা হয়। ইরান পাল্টা আক্রমণে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং আরব দেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের প্রভাব ফেলে। ওমান মধ্যস্থ আলোচনায় ফেব্রুয়ারিতে কিছু অগ্রগতি হয়েছিল। সেখানে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি নিয়ে আলোচনা হয়। মার্চে পাকিস্তানের উদ্যোগে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়, যা পরে বাড়ানো হয়। এ সময় আলোচনার মূল বিষয় ছিল হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন ও নিষেধাজ্ঞা। তবে ইসরায়েলের লেবানন আক্রমণ অব্যাহত থাকায় ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আলোচনায় আর অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোন সমাধান গ্রহণযোগ্য নয়। তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে হামলার হুমকি দিয়েছেন যদি চুক্তি না হয়। অন্যদিকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা ইরানের কাছে আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট করেছে যে তারা আলোচনায় ফিরবে না যতক্ষণ না তাদের শর্ত পূরণ হয়। তারা ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী ও বাব এল মন্দেব প্রণালী বন্ধ করে ইসরায়েল ও তার মিত্রদের শাস্তি দেওয়া হবে। এ অবস্থায় ইরান ও তার আঞ্চলিক মিত্ররা সংঘাতকে আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে আলোচনার অগ্রগতি কার্যত থেমে গেছে। যুক্তরাষ্ট্র আলোচনায় নীরব থাকার কৌশল নিয়েছে আর ইরান আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছে, ফলে শান্তি চুক্তি এখনও দূরবর্তী লক্ষ্য হয়ে আছে। আন্তর্জাতিক মধ্যস্থকারীরা যেমন পাকিস্তান ও ওমান চেষ্টা চালালেও ইসরায়েলের আক্রমণ বন্ধ না হলে আলোচনার পুনরম্ভব অসম্ভব বলে মনে হচ্ছে। বিশ্ব সংবাদসমূহ পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবে বলা যায় যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল শান্তি চুক্তি আলোচনার বর্তমান অবস্থা অত্যন্ত অনিশ্চিত। যুদ্ধবিরতির সীমিত প্রচেষ্টা সত্ত্বেও আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়ছে। এদিকে ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে যখন বিশ্বের অন্যতম ভয়াবহ জ্বালানি সংকট শুরু হয়, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল যে তাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় প্রভাব পড়বে গ্যাস বিলে নয়, বরং ইন্টারনেট ব্যবহারে। কারণ ইরানি নৌবাহিনীর হামলা শিকার তেলের জাহাজগুলোর নিচে হাজার হাজার মিটার গভীরে রয়েছে একাধিক সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল যা সাগরতলে কেবলগুলোই আন্তর্জাতিক ডিজিটাল ডেটার প্রায় 99% বেশি পরিবহন করে। এগুলো ইন্টারনেটের অদৃশ্য মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং ইমেল, ব্যাংক লেনদেন, বার্তা আদান প্রদান সহ আরও বহু কার্যক্রমকে সহজতর করে তোলে। এই কেবলগুলো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো ইন্টারনেটকে সচল রাখে এবং বিশ্বকে সংযুক্ত করে। গত মাসের শুরুতে তেহরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সাবমেরিন কেবলগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে। তাদের দাবি, এই কেবলগুলো আঞ্চলিক ডিজিটাল অর্থনীতির জন্য একটি দুর্বল চেকপয়েন্ট বা নিয়ন্ত্রণযোগ্য স্থান। তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, অন্য অঞ্চলও একই ধরনের উদ্যোগের মুখোমুখি। এই উদ্যোগ থেকে গত শুক্রবার যুক্তরাজ্য ঘোষণা করেছে যে তারা নতুন কঠোর আইন প্রণয়ন করছে। এই আইনে বলা হয়েছে যারা ইচ্ছাকৃতভাবে সাবমেরিন ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত করবে তাদের কারাদণ্ড দেওয়া হবে। সংক্ষেপে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর কতটা ঝুঁকিপূর্ণ এবং ভূ রাজনৈতিক সংঘাতের সঙ্গে ডিজিটাল অর্থনীতি নিরাপত্তা কতটা গভীর সম্পর্কিত। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রলম্বিত না হলে বা যুদ্ধের স্থায়ী সমাধান না হলে বিশ্ব জ্বালানি সংকটের মতো ডিজিটাল অর্থনীতির নিরাপত্তাও ব্যাপকভাবে বিঘ্নিত হবে, যা বিশ্বকে অর্থনৈতিক মন্দার কবলে ফেলে দেবে বলে সুনিশ্চিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: সংবাদ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং
2: ঢাকা FM 90.4।
3: বর্তমান তথ্য প্রযুক্তি

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Strike Flash.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: You're listening to Dhaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কত জন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হারে আ হারে
1: আহা পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর
1: আরে লেট মি মো
2: আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চ

0: লেট কেন?
1: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ¿Qué?
1: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

তুই জলে বাতাসে মিশে জানে মন

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Talk FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4।

0: ফ্যাক্ট চেক। এখন সময় ভোর পাঁচটা,
1: সবার সাথে 90.4।

nos han dejado solas. Aprovechate. Ay, ay, ay.